লাকি আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ফরা মিনিট ফকেপ চকসি রেডিও কারজু কেদো আনারা ডাফান নীলি দুর্মিতেরন পি আদাব কেমিয়া কার ডমনাং পে জেরেক্সি পিনিয়া ট্রান্সমিশন ইংপু পনিলো পিনিকে চিটিয়া চিকলো নিফাই ক্রেনের ক্যাব ভমতারনি জাইমে কে বাংলাকে এফ এম বেন আলং পেন মেগাহাটস ফাইরোই সিরা টকবরা সের ক্যাব লাপেন নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ আলং পেনতা কেদো আনা যাই মেক নাংলি তুম আর্জুলং ইজি পিনি কন্ট্রোল রুম আলং স্যার পোকে দেবাং ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধা দে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট অন ডিউটি নিকাতারো পি লাপেন বাংফু বাংফি কেপন কেবানা সাই কেক্লেমা বাং সনসিরাম তিসু

0: Lapuan apor nang litum, kang du kardomalun ang dengalong pen, ason son, kang du kardomalun, arjulong iktanglo. Kang du kardomalun ang dengpen ke, lapuan si kang toniglo. Nang litum, jay mekar jubom lagi, Akashwani di puwalong pen. Tangte nona duntu, nililam te, ajay mek ang dengalong pen, larlin tarupi lam te te nigitan, arju iksinang.
1: Nenke sangpi lalin tarupi kedo ke kuingang chirop sido an carbiling ves a subject a point nang ke kori nili lalo ato kanu kedo an carbi arat atung hal an paju pang ka kapaju kang tung ke je lo ki thek vek nang ji lo ki thek a sai pin si tung keng kam che jor pon ji la pen an su se li ek chin thu pon nang ji lo ge cha li lo ili pe keng pa prang hun thek la pen ke কেথে আসা কুড়ি পুষে তামি এলি চলং হুঞ্জি আসাই তামি এলি চুড়ি ডুনলং জি লো থেক আজাদে নমা কাইদিন কে লু থেক দেখ নাংজি লু থেক দেখ দি পুরোতে আজাদ আসাই তে চুন মানে আজার আসাম বেস্তা লু থেক দেখ নাম কম লাপেন কে কেথে আসাম দু হে নলম কে ও কিসিনা লাহাই দু হে লু থেক দেখ নেই পোয়ালি তো মানে হোম সায়েন্স হোম তো এলি লান সুসে তুমি অ্যাওয়ারনেস পি নাই কেথে আসা না তার লু তা থেক কো নাম কো লাপেন কে এডুকেশন আহিম তা থেক নাম কো লাপেন কে আসন আসন পিল তুমি কাছা

শিবং কে সৈরিপুসরং অরুণচম্পিদম শিবং সৈরিপুসরং তরুণসন্ধিয়ালম বৈপুলিং অচিনম তে উক্তাওক্চিনম দারি আমু অন্ডারু আমু অন্নে রিম্বুরি দোলং লানিয়ং নিসরয়ং রিক্রুপিলোয়ং লে কিম্রাংাদং অংসুম বিপারিগ্নং শিবং আস বং রিক্রুপিয়া বংসে বংসিম্বন আমু

পুষি বাংলা শ্রী কৃপিল যং বংকি সরঞ্জিং জীবংসি বংশিগ্নি কৌক্তিকং শিবা ফুটুং ফুরায়ং কে বৈশিগ্নি।

বেলাং লে নাংরিক রোপি আবাং লে দারি রিক নয় নাং দারো রিক নয় নাং ওসে বাং রে ক্রোপি লোজাং তা বাং কিম রাঙাদাং আন দারিয়া মু আন দারো আমু আন বাং সুম বিরিক কি সাং রিক এ পাচিতাং শিলা বিলো এ আজাং মাসুম বি আবাং কে আথয় বিনাথান বাইয় বিহায়ারে আন শিসুম বিবাং ক্লোদাম শিলা বিলো এ আজাং বাং মেঘ আরং কি বাং শিতুক মি বাং কি চান ফাং মি বাং কি চান বাই সেব চং কুরু সেন সান বাই তাং মিয়া বোলান তা বাং কিন দু পো আয়াং পেন চাই লু পো আয়াং বাং দিনার নিকি বাং তা জি বক বাং চি বাং শিবেলো এ আফান কে বাং নুলাপ চার শোকাং শিলা বিলো এ আবাং কে বাইজাত খং বীরথুরাং শিবাং বিলো এ আবাং সিংরিথু আলাম বাই নন্দক থয় বিনাথান পুষি সম থেকলাং নন্দাত খং নন বীরাং সে বাংলা ইংকে তিরাং লু অনসার হাং অন্তিরাং আজাং ও ইংকে তিরাং বাং লুম্পি দেং পেন দাম বাং দিনার নিকি বাং তা পাঞ্চুই কি দাম সে বাংলা বিলুয়া বাং সিংরিদুন আলাম বাইনাং নিরু অন আয়াং ইংকিরাং জোলাদাক থয় বিহীন আথানলে নে পুষি সম থেকলাং বাইলুম পিদেং আথানলে জাত খং পনৈনাং বাইনি পনৈনি ফান পুসেং রিদুন চিনাম সি বাংলাবো কেকতিরাং তাবাং রনসান দিয়ালাম বাই পুদিং আচিনাম তে বাই লুম্পি দেং আথান নাং পনপো নাং ফান পুষি বাংলা ইংকে তিরাং তাবাং বু আর বাকি বান বেলু ইয়া ফান বাং লুম্পি দেং আথান জাত খং বাং কি বান শিলাবো ইংকে তিরাং বাং রন্থু আচি নাম নাং বেলু ইয়া বাং কে বাই মালং আলাং হাম তং সম জিনাং সিং হাং মাতে মালং পিখালান মন ইরসো বুত ফাং তং সম জিনাং সিং হাং শিবেলো এ আবাং তারন দুন্থু চিনাম নে মালং আলাং হাম সি সম জি সিং কি হাং পুষিলাও ইংকে তিরাং কে বিলো ইয়া ফান বাং মালং আলাং হাম শিসুম বিরি কি সাং শিলা বিলো ইয়া বাং কে বাই তুক মিচিং দন বাং ফাং মিচিং দন বাং সেব চং কুরু সেন সান তা বাই তাং মিলো বোলান তা সেব চং নি নিলাং বাই পুনি আং নিয়াং প্যান উরুলি।

0: লাকে আকাশবাণী দিভু জয়মে কে বাংলাকে এফ এম বেনা লংপেন মেগাহটস ফারুইসিরা টকবরা সিরকেম লাপেন আন পার্টা নিউজ অন এয়ার মোবাইল অ্যাভে লংপেনটা কিদো আনা জয়মেক নাংলিতুম আর্জুলং ইজি তাংটে ননা দন্থু টকলাঙা জয়মেক আং ডেঙা লংপেন হামফাং আফান কচারলিয়ানাথ কে মেসে নাং জে পুথাক জেমস রং পি লাপেন হুটবং হারমোনি বে তুমাংব চিহু চিপুদালাম জির আর জু ইক সিনা
1: আফ্রাংসি আকাশবাণী ডিফু রেডিও কারজু আরাত আতুম আনা ফান নিলিহীন প্যান কার্ডম পাজির ল কার্ডম পিনি চিহু চিপুট পঞ্জি লাকে কাং তু ইয়ং ডেং কচারলি আপু থাকছি চিহু চিপুট পাদু পঞ্জি নীলিতুম কাজ ফা টেং প্যান স্যার সিতামিনা চিতং দুগল ন নীলিতুম স্টুডিও থেং নু সিদুল কার্ডম স্যার
2: কার্ডম
1: আলাংলি জেমস রং পি মেনানসি মেমোরিয়াল ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুল লং প্রিন্সিপাল খে লামেট পেনচেং লক আসন্তি না চাই লং সিদামে কার্বিয়া খে ফান কচিং হন পিগা বাংফু লাসে পিনি আলাংলি পেনসি কাং তুই অং ডেঙ্গা চার্লি আপু থাক বাং চিহু চিপুত পদ পন পো লাসে স্যার নাংলি ফানকে চেংসি নাংকার জু পঞ্চি কে লাহান ল এইচ এস এল সি লাপেন এইচ এস এক্সাম নন টক পন পো লাপেন পাস ডেট পেন আফি আকাং তুই কচারলি জে ফান কপি স্ট্রিম কচারলি সি তোবার কে মে লংজি লাপেন কার্বি ওসমার আতুম হায়ার স্টাডি মাতে আকাং তুই অং ডেঙ্গা চার্লি ফান কানা কে নাং সট দো লাসো পুথাক নাং লিহিন পেন কাচি নি আন রেডিও কার জুয়ে রাতো মান থানিক জি মাসার
2: ফ্রাংসি আকাশবাণী ডিফু ডাকলেম বাং পেন চেংল কাদো ওয়ে আফান নিলে আকেরো পিল নিলি ফান নিলি থেক পিক বুগালি বয়ফিস দামে থেক আন আসন কাচি নি আন আসন চেথান চিমুম নাং পো ফান নিলি ফান নাং ফালো পেন নি তানাং চে টং নংল কার জুলং বাং গায় জিরডিং ওলো সে তামে কে বাং চেংল নিলি তা লাদাক আন বাং গে সে আফ্রাংসি গে নাংলি ফানটা চুরোলো লাসি আহকল নাংলি কার জুদাম আলাম থে বাংকে নন বাংকে মিট্রিক লাপেন হাই সেকেন্ডারি লাসো আং ডেং আপু থাক বাং লাগে কেনাং সট নাই ল ইলি তোমা খাই পুজত গেলি ল কাদু কবি তা দরকার ল পয়ফিস তামে লা ইলি তোমা খাই বাং লা কেচারলি আম মো না থু বাং কে আসাপ ও কেপাংক্রি লাসন দু লাসি লা নন মিট্রিক তা ফিফটিন লাসো লা ফেব্রুয়ারি চিকলু থাং থাং চিকলু পেন সিপাং চেং কনপ লাপেন আকো লা হাই সেকেন্ডারি সেকেন্ড ইয়ার ল ফাইনাল ইয়ার ল বাংকে থার্টিন পেন্সি চেং কনপ আপ্রাং সি বাঙে নিলি পুয়াং তুং বাংকে ইলি তুমা অসম মার তুম কেচারলি না থু বাং লাপো আন আ ইম্পর্টেন্ট বাং এন এডেটি কেথেক লং ডাক স্কুল অং সামে নিলি পিনাং নাং থান ল পেরেন্ট গার্জিয়ান ফান সিতামে নিলি মিটিং দা পাদু দু লো আসোকে পাদু হুর সিতাম

0: Than than lo pen also mar bang a important bang kom pikli tuma khai bang khai pen jong si pang baram polote
1: Kalau
0: la si aku ili tumbang ke langnam lo polotang te nili la private school pen government la daga different bang ta aku asap utu government school he nu dak pagali government school long si pinang ana teacher dong ke anom sok pami pami si teacher ta puna chakta dak ponji
1: kalau
0: poi phi sita me la dak parent guardian tumbang kachi lang nu bang ke pangkri do ko lan wet a different ke private school long we silang namang non Don Bosco ladak pulo dang te kaching thum kachi thon dun latum ha bi hek pen nursery pen ha matric patok pin alang le tum lan an sim alang tung chi paduk la si reja rang thek ta mate la sat lang ang thek ta la son private school long sa sab mechet la son si nili thek am long chame non bang ke asap o government long tang ta la ilitum akaching hon CM sar lo doctor tu dam rong hang la pen la non education em lo teachers tok bisar alang letum cepaduk pik ajok si non bangke government school ong sta me asap aprang pen bang baram lo putang te mane kaching thur bang dolo satlang ang deng sami mesen mesen bang dolo la si la alang tu pan churu nei la pen la dak IS bang pen sta me initiative en lo je government school ku people un edet nei unji jong si kethan ki movement chipa duk polotang la pena pia putum da chipa duk polotang te unji kasi non penangan na school ke 10% ke pass at dolo metric poloi high secondary poloi la government school si tabe ta i si hor mu bang la lo il tuma khai tum bang ki thon ke wan osomar phan ki thon ke wan tala bihe ka ku thon un po theong iri ong pha me thang thek lu po la sa bang ke loop lot ti si bang khai tum bang ke pau kur jang det apor si tame apia po tum long si hat bat po tame dun ji ka pen apia po lam warwi taili tuma so mar bang ke the tang lo matric tok tang lo polo tang te ma matric pass det lo polo tang te ne ri so mar lo pu chi tin pola so joi ne ma sila tum ke chali na tu bang pangkri det ti la sila matric pass det pen lo polo tang te ni ligi pu dai mang ke pen ang likar ju stream apu tha arts science stream sila dak bangke niligi pui bangke also phanta capacity a capability the lang nai
1: kala
0: la so so phan bangke first division si pass lo pot sign pa en veg nai la ta li
1: kala
0: also phan lang nai pen also ning hang ta itum lang nai forcefully bangke la bangke chok che sila si non ili tum dak lang nam lo te li tuma long bangke paso nian se important en chok metric high secondary pass de lo patang te engineer kali te doctor ka so phansi la science stream bang pa en veg nang pu pa ja ko somar bang la so na thek long mane ha la so a capacity pen langli po pa en veg nei pa the la so so pass division ta thek si ta la science ko andong long lo ni maths ko andong long ni la bang langli po la division pass division po ma science enang pu po pa en det po so so po ultimately bang ke la so so mar bang charlie bomb po un edet po po ko a phi che wang thunang po art stream long pong ke la so bang ke lang আফি কে চারি লাসো আইন থ্রেস বাং কম দে তিথি পকোয়ান মা কেলি নাই বাং লেলে দে তিথি লাসি আর্টস তা এলি তুমফান পাচারি পামে কাপ উঠাং তে আলে দু লাপেন সায়েন্স তা লাসন তাক থাকলো লাপেন ডক্টর মান ভেক নাই লাতালি মান অং মে অং লো এলি তুমা খাই ইঞ্জিনিয়ার তা লাসন তাক থাকলো সীতামে ইসিয়ালাম আংকে সায়েন্স চারি লো পোলোতাং তে লাসো লং বাং ইসিয়ালাম কে থান বাং আ সীতামে চ মেসেন চার্লি বলো তাং তে লাদাখ ডক্টর কলতে ইনুর ওসো আকাই ফান মেসেন ফানকে নাংলি সায়েন্স আমি পেন আকো আর্টস পুজিত আমি নাংলি অনার্স এনলো বলো তাং তে লতা মেসেন সিনোদাক থাকলা নাং ফিজিক্স আর টিচার পনয় মেস আর টিচার পনয় কেমেস্ট্রি পনয় লাহাই হুই কাদ্দু কাবি তারমানে নাংলি ডক্টর কালি পিনসালা তুম টিউশন সুইশন পেন চেংল কাদ্দু কাবি লুম মেথাং ফানগে লুম চার্জ আপ উল ইলি তুম বাংকে ইসি পেন গেলা পিনাং আন কে তোমা আখাই তুমাং কেলা সরকার আবো রেং সি চংহং লক তিতি
1: মাতিয়া
0: লাদেট কালি লা চারি বা মেকা লো পুলো দাংতে লাপেন আকো লাই স্ট্রিম আপু থাকে লালো লাপেন আকো পিনাং আন নন আকাই হুসু পিনসু তুমবাং নিলি সরলু তুমান বাং পুপে সরলু তুমাং আসা পো কিচারলি বাং আনিং হাং চেট আসন নন আকাই কে সু পিনসু ফান কে থেক দুন লং গেলা পিনাং আন পোলা আলু সু তুমান বাং সি চেথানাং গক লাই হেয়া পাচারলি পো আঙ্কে লালাং তুমবাঙে কি জুই দাম কাদ্দু কবি লাহাই বাং সি অং মুনাক তিতি কি জুই কুপেন প্রোগ্রাম তাং হয় জাত তাং হলা সন সি চিহুং রং ইলি তুমা খাই লাসি আহক পেট বাংকে

0: si la induta than bang blo dang te biet ke do vek nang po dialet do vek nang po yong si secondary level po dang te biet do ik vek nang po la pen elementary apart po dang te dialet do vek nang po la pen solong non bang ke tet la ke ekdom ke nang solo so prang bang ke tet la pan gali ta non bang ke tet bang ke do vek nang po la si la so ke charli dunji phan bang ele tum ubi ke mi tum ta thanang po pen nili hin ben ke chuning rigang tung bang ke la lo biet biet bang ke la nang li bi tang tang lo polo tang te মানে নাং লি লাই আলাইন দু নাং পো এন্ট্রেন্স আমি পিদু নাং পো তাসো এন্ট্রেন্স পিদু নো পুলো দাং তে আপ্রাং বাংকে ডিফু বিএড কলেজ পুদু হাসো হুদ বাংকা আসিত লক সে ফারুই সিদু আমার নন কো পু কোসন বেনে মারা বিদ্যালো আমার নন বাংকে ডাইট অলং অঞ্চল দাকে সিট ফককে বেট কে সিট ফককে পুলো দাং তে লাবাংকে ইলি তোমা খায় ফান চট পুকালি দে আকাপ্রে কাপ্রে খাই অল আসাম ফান আনসি লাগে অল আসাম বিসি সে লাগে মানে কাছি পাতি নই ডাকি লুতু লং চকি ফান্তা
1: কালাং
0: লাসি লা বিয়েট লাপেন ডিএলএড কে লকে থান বাং ফান কে দরকার পিগলো মা ডাকে নাং সট হে পিগলো লাভি পুলতাং তে নাং লি টেট তো লং লিলা কে টেট আবি পুলতাং তে থান বাং বা মানুন এলো জংসি মানজি নন ইসিয়ালাম ল ভেঞ্চার স্কুল দবম দবম ল আমাত গভর্নমেন্ট মেন প্রভিন্স লাইস পন ল তানাং লি ইয়ংসি বিয়েট দো চ ডিএলএড দো চ তাত তেত জং সে আবি পেতে নাংলি ফান বাংকে থান বাং পদিম লং বাংকে এসিস্টেন্ট টিচার পদিম লং বাংকে নাংলি ফান টিউটর বসে নাং পুপ টিউটর সে নাং পিকপ লাভলো তাং তে নাংলি বাইনং তা ইসি ফিক্স পেসন সে লং তাকে থান বাং বিনং এলো মানে টিউশন কে থান বাং বা ফান সে টিউটর পোল মতে গেলাসন সে মানস পলাসি তেত বাং কে দোবেক যে ফান পতে আপ্রাং সি কে ডিএল এড লাপেন বি এড দোবেক নাং
1: আলি গেলা হেন
0: আলি গেলা হেন
1: চুরু পিগলো সার দুঠুলাং সার এলি তুম লং নন মাস্টার ডিগ্রি টাং এল মাস্টার ডিগ্রি টাং এট পেন নীলগে কেচারলি টাং এল পো পেনা তুমি পুজুই পাংটার এতে তিক তাসি মাস্টার ডিগ্রি টাং এট পেন কপি সি কেচারলি ঠুনাংলা লা পেন দে কপি লাইন সি গেলু ঠুনাই সুপু থাক নাই লি থানি জিম
0: লালো আহক পেট বাংকে কেনাং সট নাইল মাস্টার ডিগ্রি টাং টাং লুপতে লাতা গালাং ইসি পেন কে একদম কিজুই বাংসে এলি তোমা খাই বাংকে যে ঠেক লংসটা মে নন আপ্রাং পেলে পাং বাড়াম নতে নন বাঙে চেলার কে চেলার লে হ্যাঁ খাইতা লা মাস্টার ডিগ্রি টাং টাং লোপ লোতাং তে কিচেং সি আবাংকে নিলিগি পুই বাংকে মু পেনসন ভেটা নিলি পুলো কলেজ চালং জং সি নাং লিলো থানু নাং জি মানে থানু লং নাং জি পোলোতাং তে এনে কে নাংলি লাকে নেট কে দো ওয়েক নাং পো নাং ওয়েক পো লাসি লাভি পুলোতাং তে নন সন পুই নে মানে কন্ট্রাকচুয়াল পয়সা বাং নাং পন পয় সিস্টেন্ট প্রফেসর পো সেটা মই মই সি গপ পেন নাংলি ফান থান বাং আপুন মাতে প্রফেসর জং সিলা সো আপুন নাংলি ফান পিনি নাই পুতাং তে লাবাং চক সিটেট পো লাসি লাকে মাস্টার ডিগ্রি টাং টাং লো পুলোতাং তে নন সন নাংলি হিস্ট্রি পুতাং তে হিস্ট্রি না থুলাং সো সাবজেক্ট ওভার লো নাংলি লাকে নেট টক লো নাং পো সাং সেদে নাং পো পিনি ইউন এটা পিনাপ উন পো লা শহর বুবাং সে মানে ইনিং বাং চিপা দুঃখ দেদে নাং পো পেন ইনিং চিপা বিবে দে নাং পো নেট তো নাং পো স্লেট তো নাং পো পেন কে সাং মাং সাং নাং নিল লা মাস্টার ডিগ্রি টাং টাং লো পোলো টাং তে লাসি লা লো পোলো টাং তে আন পার কে কাপড়ে কাপড়ে একটা দৌলাং ননসন ইসিয়ালাম কে নাংলি ফরেস্ট আনা থুতা নাংলি কাপড়ে কাপড়ে একটা লাসো আলাই না থুতা নাংলি চার্লি মে মাস্টার ডিগ্রি টাং দে লো টাং তে লাসন ল কোম্পানি কে জং সি মেস আনা থু পোলো টাং তে নাংলি লাতা পিনি আর কে মানজে ফান্ড নাংলি কুপিনি কুপিনি নাংলি চার্লি মেলো এক্সাম কাপড়ে কাপড়ে দুপিং মাতি লাহাই মুখা বাংলাই তুম সাং সেদে নাং পো ইলি তুমা খাই তা লালু তাং তে নাংলি দো পারং রু পোসন হেদি লসন বাংলা দো পাংক কপ বাংলা গালি দেন লালু তাং তে মানে মাস্টার ডিগ্রি তাং দে সিতামে নাংলি কম্পিটিটিভ এক্সাম বাংলাই কে দরকারও লাগে পিদুন বেক নাং পো না নন পিদুন মাত পিদুন দিলো পোলো সারেন্ডার বাংলি দেন নাং পো সাংজয় জিদে নাং পো লালু
1: চুরু পিগলো সার লাল নন কে ইলি তুম স্কুল লং না কার্বি আং লং কাং লং মাংকে লা মিঠাং আলাম পেন মাতে লা কার্বি সাবজেক্টস টা মে দুলো সি পেনানো সোমার তুম মাংকে কার্বি সাবজেক্ট টা পন ল আলি দা দুলো বন্ডা পেনানো সোমার তুম চিনি নিলাং লা সি কার্বি সাবজেক্ট নাং দো কক পেন আলি কুপিলো সার
0: ও আলি কে লাল কার্বি সাবজেক্ট নাং দো কক পেন বাংকে লা সব প্রাংকে ইলি তুমার সোমার কে পাস আফাই কম পিক কপি পলমা পলতাং তে ইলি তোমা খাই বিশেষ কই লাস ইংলিশ মিডিয়াম কি চার্লি ও সোমার তো হিন্দি আর বাংলা তুমি হেদি উইক পিক আপনার কল ইংলিশ থার্ড আমার নন বাংকে এম আই

0: Ela hisab la karbia subject bang high school ang dengan dulu matric itu ok longan dan dulu.
1: Kala.
0: La supe nama la pu hundred lo mati dia. Karbia subject bang hundred lo. Anggela dag bang ke Hindi pen la
1: English third.
0: English third la Hindi pangrum pet pen si harus si mati dia. Marks eh. La supe si non bang ke usumar tu bang congwai medel. Pola karbia subject en po. Amasi ke pasap hai da dum chot titi son sini li thek lo pen sitame isi bangke ladak kitab pe ne bang ta di isi pen bangke apora teng bang pali nei la bang ne li chuning ring tu mane authority tu ban hai competent authority tu ban chuning ring tu mane subject ka bangke introduce lo sitame nang li hala dak lu ke than je tum ban hai di la so bang isi a kitab jong sa vedet puti ke than ka saptikuk dei mate
1: kala
0: jo la lo la pen ako than bang phan sita min son thak thak lo piponang po la si karbia subject polo tang de nili sia ko chuning ring tum lp section pe nama ta teacher bang e pon nei po ba athe bang khai tum da non ke karbia subject ki charli ya ning hang do
1: kalang kalang
0: ili tum det kali la pen ali bang e the pik la lo non isiela mang ke nang li a mo pen nili pulo arlenga atuma subject ma de mil lo karbia khai tuma sub la mil subject bang la pen polo la jong si আবেদেত পছন্দে পিনাং আন হাস গেলা হিন্দি পেলা ইংলিশ থার জয়নি সি মিনাং আনো সোমার বাঙ্গে ফেল দে আমার গেলা নন বাঙ্গে লা সো জয়নি পেন মাতকে পাশা ফাই বাং অং লেটার কে বাড়ি দা দুথু নন বাঙ্গে
1: কালা
0: লা এলি তোমার সাবজেক্ট হ্যাঁ লালো সেটামে ডাক আই ইম্পর্টেন্ট বাং চিনি নাই নন বাঙ্গে আঝাক তো বাঙ্গে কে চারলি হাই হে দাদু এমে থাকা লামলে কানিং যে তা পয়া হ্যাঁ লাসো বাং তো কক সেটামে লাসো বাং তা নিলিলা স্কুল অলং নেমতুনি পেরেন্ট গার্জেন মিটিং দু দু মাতি দি সবুত বাংসি নিলি থান থান নহে এমে থাঙ আলাম এমে থাঙ আকি গে তুমি নিং যে তুমি চার্লি লিতে বাঙ্গে চার্লি লিল এমে থাঙা পিন্ডিং সম্পদ কে এমে থাঙলে চেন এতে বাঙ্গে এন এলো আসি এমে থাঙ আলাম কে ইতুম সি নিং যে নাং পো ইতুম সি চার্লি নাং পো কালি পোতে চার্লি বাং মিল পড়লাম সে নিলি কাই কে তা থান লো আসি নীলি লং বাঙ্গে হান্ড্রেড পার্সেন্ট ও সোমার বাংকে মানে কার্বি তো মাঙ্গে লা কার্বি সাবজেক্ট সি এন এর লোপাতে পাই এন এর লালো
1: লালো নালিকে স্কুল লংটা বিহে গো সোমার পেন হাকে থি এন ভান্তা মেলাং পন লো সি আজহাক স্কুল সোমার তুম দু দু রং লম কে জুইতা মেলা জুই পাং তারে তে পুদাম নো পুতেন তে কাংরি কাংক্রাং মাতে ড্রাগস আহিন কিরি মাং রুপি লাসু পুথাক নালি কপি সি পুজি
0: লালো পিনাঙান মাই গাহক ল ইলি তোমা লাকি জুই প্রথম গুলো পুতাপু হোমার তুমলা লো কেচারলি নথু বাং কে পানুম কুক প কি জুই পেন আহক পেট বাং গেলা তুম কোসন পেন সেলা কাংরি গাংরাং ক্রিম দেট দিতিমা লে লাসো পুথা বাংকে লা জির পো জির পি কাছে লাং পেন আপি আপো তুমাং পেন নিলি লাসো প্রাংটা এথে এথে নিং যে পনেগল চে লাং লো নাই পেরেন্টিং তো হেদি লাপি আপু তুম বাং লাং নাই সোমার ফান কোনা সিগে দাম মা কুমার পেন সিগে চে লাং মা লা সো সো বাং হয়তো ইনবর্ন পোলা সো বাং কে হোক কি জট মো পেন বাং কে কাঙ্গি গাং রাং ঠিক ঠিক মাতি কুমার নে আজির পো লং জয়নি লা তুম চিতিরওয়ার রে প মেসেন ও সো বাং তা হেনুই দা লা সঞ্জ সে লা কি জুই পেন আহক পেরে কি জুই পেন লি লা দাক পাকম জি পোলো তাং তে ইলি তুম হেদি আপ্রাং সি বাংকে আপি আপু তুমাং চে রক টক নাং
1: পালা
0: সোমার ফান যে লানি সুপু গোনা সি দামা কুমার পেন সিগে চেলাং মা লাপেন আকু সোশ্যাল অর্গানাইজেশন লা তুম ফান নি লিচুনিং রিং তুং হে মানে লা রং লম বাং লাং দুন চারি তে মেসেন নি পয়া মানে লাহাই সোমার স্কুল দুন বাং বি আথে পিনি দুন দে পোলো তাং তে পিনাপ আকু দুন দে পোতে লাতুম দুন ইং তুং তে বম পো আ হক পেট বাং চিজা চিজা চিজা পয় দি লা স্কুল গি দুন ইয়া পোর্টাল লাতুম কোনা নি দাম রং পো পন গে লাসো কি চেং গে লাতুম হর জুন পো সফি বাং কে আ লা কাংরি কাং ক্রাং পো হর মু দাং দেলো মাতি দ চিজা চিজা পো হা কো পাদ দু বাং গে লাতুম ড্রাগস আনাং চলো দাং দান পার কে আন কন্ট্রোল কন্ট্রোল নিল
1: কালা
0: আ হেম আপেন লাসো জয়নি সিয়াং কে আ হেম হর মু চিং হু পো কোমানে হেম চং হু পো আথে লা তুম চলং বেক নাই মতে মানে মোলা বিজি কে চিপিয়াং দেং আলো তাংতে আ ডোনার আপ চিনি নিল আপি আপ চি চিনি নিল লাসে ইনিশিয়াল স্টেজ আহ লাসো সো কো পিসি কে ক্লেম কে দাম আয়ং সি ইলি তুম আপি আপ লা পেন লা গার্জেন আতুম পুনন লাসো বাং ইয়ং সি লাংডুন পা মেকআপ লু তাংতে দি লাসো পেন জকি লা পেন আহুতা ডাক বাং গে লা খেলা ধুলা পেন তা লা তুম ভান আনিং কো করিকুলার অ্যাক্টিভিটিস পেদি লা সোমার ফান বাংলা খেলাধুলা বেন রাসাপ গানিং রুং মিজি

0: আইপেন পাজক মি
1: আলি দুজি
0: আলি দুজি মানে খেলা ধুলা না থুজং সিলে তুমফানা আনিং পাহাং বলে তাংতে হালা সো হরমুলং তানি চি বুইসব নানি আর তক কিজুন কাংরি দাম বাংলা তোমা সাপ ও মানে জুম চেট জি ফুসি নিলি মাথা
1: মাতিং নিপন পা
0: আতিং নিপন পা লালো
1: মিন গেলা এডুকেশন লই যা
0: এডুকেশন
1: চুরুপিক লসা লালো কে সোমার কাচারলি মাতে কাচারলি কা পাফ্রাং লং মাতে খে কে পাফ্রাং জে আলং ড্রামা মাতে লাম কান কুপানা কে নাং সোল লসা
0: লাকে ইসিকে ড্রামা ফুটাতে লাগে চেরাপ লগলো ইসে খাই আফান বাগে ডাক সিপি নাং না লামিল তুমি থান পনমি
1: কালা
0: লুন লাম পেন তুমি থান পনমি ইসে খাই ফান কাং থুর পনজি বলে দাংতে লা লুন লাম পেন তাই তুমি পিনাং আনকে লার পনমি আথে পিনাং আনা হর মুগে নাংলি কুমা নি ফান চংসি পারে জি পা কেং বলে দাংতে লা ডাক লা লুন লাম ড্রামা পেন তা পিনাং আনকে ইল তুম ইসে খাই ফান হেডি লার পনমি মাতে পাচিং থুর পনমি লাসি লাং নাম লোপতে নন অ্যাডভান্স খাই তুম তা লাহাই পেন সাইডিল মতে তা ডাক বাঙে নন মাইলি তুম তা নন বাং কাসাপ সাপ মুনি তুম চে যার লা হেডি মানে লাহাই কে ক্লেম কে দাম তুম ভান্তা ইতি ইসিয়া পর হত কেলে তুম মান চিপি থাকে
1: কালা
0: লাহাই কে ক্লেম কে দাম তুম ভান হে
1: কালা
0: মানে এ লাহাই সি লা পুলে লাহাই পুরা সর সিস্টেম দুক লাহাই সি তা লা বাঙে চকচে নিলি পুদাই মাঙে আথে ইসিয়া খাই কে পাচিং থুর জি কাছে লার জি পুরো তাংতে লামেট পেন চেং লকাডুক বি লংতা লা লামকান পেন দা পিনাং আনুন কে পাচে লার ফা সি লা সোহর মু বাংকে ইলিতুম বাং ফুটিন দা আর ডি পি দু নাই লাজ ল দাংতে ডাক পেন সি ইলিতুম এ লাম লুন পেন চেং লক কাদ্দু কবি লাপেন মুনি দা তুম লা ডাক্তা ইসি এ বিজি সিদুল দোপো লা সোলং তা মিসেন মিসেন মুনি দু মাতি হ থেকসের থেকসের দো লাসি ডাক ইয়ং সি ইলিতুম এ পাইন ভুল থেক লপ দাংতে পিনাং ন উবি গিমি তুম বাংকে আকো ডাক পেটা চি লার পো আওরা দূর পেন চেং লক কাদু এটা চি লার পো
1: মা কাচালি হিনস
0: কাচালি হিনস তা মেলা ডাক সি নন ইসিয়ালাম ল শর্ট মুভি জং সি লিতুম ইডুকেশন আপু থাক দা ডাক তাই লিতুম পাকলাং মেল
1: কালা
0: লাসো পাকলাং ল পুলো তাংতে পিনাং আন হর মুকে নন কে সোশ্যাল মিডিয়া কাই মাটি হদি লাসি আলম সু নন 5 মিনিট কে বেয়ার পেন আন্তা পিনাং আন তুম নন কে মাজক আরি ডেং লং তা এ মোবাইলে দরে মাটি দি
1: কালা
0: লাসি লা ডাক পেন সি মুনি র ভান নাং লিতুম মাটি ইলিতুম বুঝাই উন পিনাং আন হর মুকে ইডুকেশন কপিয়া হর মুলা কোয়ান আন ইম্পর্টেন্ট অন লাইফ এলং কোয়ান লা কেরেং ইয়েলং মুনি রা কায়লং এডুকেশন কু পিসা দরকার লপেন কু পিসা কেনাং সনাই লাসিল ডাক পেন তাইলি তুম লা লাম কান পেন তা পাকলাং ইমে ইলি তো
1: চুরু পিগল সা নালি ফান কি জুটসি ল নাকার জিজি তাল কচারলি আ আমো আকাং টু ইয়াং দেঙ্গান কে পনজি লা পেন মেথাং লামেট কে পাচান আলং কে বেং কে ফান কুপি ল সা
0: ও লাটা গালাং ল লামেট আবাং কে ইলি তুমকে আহক পেট কে আর ডি পি বেগ নাম্প লামেট কা বিয়া খাই গেলা কে খাই তা খাই পে তাজি পুনো ল
1: চলা
0: সে লামেট কে দু বেগ নাম্প ল সে সো কে তিক কুক আবাং কে লালো ইলি তুম চে জা নাম্প লাম জির কে তক হির জির কে তক লাহাই লং তা ইলি তুম চে জা নাম্প আহক পেট লাম লামেট নাঙে প্লাং গেলা হির জির লাম জির বেল মাতি হা সে ডাক পেন সে পিনাং আনা লাম ইলি তুম ইনিং আলু কা মাথা লাম খাই ফানা সনসি থান জি মোম জি ফুই তালা লাম মেট পেনসি দাম পেন লাদাক পিনাং আনা ইলি তুম আর পুট হেপিক ননসন ইসেলাম ল নাংলি ডাক কাটিক কুক দাম কুপি পল পুলো তাংতে কিতক বাং দু পুলো তাংতে কেলাং বাং কিচা মানে কাপড় হি দুন বাং দু নাই লাটাই সন লায়ং সে আবি পুলো তাংতে নাংলি ডাক তাটিক কুক বেগ আকু কমানি আবাং ফুকে কিতক কেলাং এ থেক সেটা আমি আখি আদারাবে আখি আদারাবে দেট পুলো তাংতে লাংলিকে বি ও চটপ মাতে লাসি লাদাক লং তাঙ্গে আলাংলি কান মাকা এক্সপোজি খাই ফান লামেট ইংচু নেই আলাংলিকে মাথা দাম লাসো লংকে জং সে আলাংলি জং সে আখি আদারাবে ফাইন্যান্সিয়াল সাউন্ড আবি পুলো তাংতে আলাংলিকে লাগে পুবি কপ লাসি লাদাক লং বাংতা ডাক এ আখি আদাত কে দুদু মুসিনাম পং পুনা কপ এ যা লালাং লালাংলি ফান বাংতা রাপ দুনসি পাকলাং পিনাং পো লাসো পাকলাং পি পে পুলো তাংতে লাসো বাং তা লেবে দেন পো
1: কালা
0: লাপেন আকো হির জির আবাং তা লাতা দরকার পিগলো লিতুম হির জির টক থেক নাং পো লাম জির টক থেক নাং পো পেন পিনাং আনা হর মু বাং গেলা ইসি আপ্রাং লা আর্লিং ডেলি পু নালি না নিং দো তা থেক ল কাদন তা দো বম লা লাহাই লং পেন তাই লিতুম পিনাং আনা লাম থেল তুম চার্লি লং
1: কালা
0: লাসি লাদাক তা নিলি কাই কে তালাসি চো নাম দন দুন লা নন তা হে চুরি দাম দাম নিলি সামপ্রি কি মি পেন আকো ইসি গে লা আর্লিং ডেলি লাদাক পিনাং নাং আলাম আপ্রাং গেলি তুম চিনে পিনাং আলাম কে হে জলালো লাসি নিলি পু বাংকে কাটিক কুক দাম বাঙ্গে লালো কিতক বাং দো তাহলে কি চার্লি বাং মানে কি পর

0: কি বাং আভিদে তিল তো খাই
1: হুম
0: পেন ইলি তোমা আলাম থে কি চারলি বাং হেডি নন সন লামের মাই লং সন তামিল আং তুম কি টক দু দে সাং সে কো আনন লং তুম চিপা দুক
1: হুম
0: পোলা সো হর মু তা কি নাম বাং তা আভিদে তিতি
1: আবিনতি
0: হুম লালতে লতা ইসি কা তিকু আং থেকলু পুসি নিলি পুরামি
1: হুম
0: লাসি নিলি হিন বেন কে চুনি রি গাং তুং বাং কে কি টক আতুম কোয়ান মা কে লাং আতুম কি নাম পি তুম কি পড়হি তুম বাং কি চারলি তুম বাং আনসু সে ওং না লাং লালো তাং তৈরি তুম লামেট ইং চৌপু পুসি নিলি হিন বেন কে মাথা পা
1: চোরো পিকলো স্যার নাংলি মালাম সবাই।

লুন চিতং দেলং পেন আদুন্থু চন্দ্র সিং খ্রো কেতগালুন আর জুইক সিনং কিলো না তুম দিলীপ কাথার কাবান রংফার পি মিন্দার ফাংচো কাংবুরা তকবি আঞ্জলি তিমুং পি স্যামসন ইংটি ফুরকাইং লং পি লাপেন রেংসিকা কাথার পি আলু নালাম থে ও নে কাচিং হন পি লংরি তংতেল বংসলুন আর জুইক সিনং

লুন চিটং দে আলং পেন আদুন্থু কিজুত সিয়ে লুন আর জুইক সিনাং কে সি এস আমরিয়ে তুমপেন কিলুন আলুন আলুন আলাম থে ওয়াংন পিনি টাংটেরা বাংসলুন আর জুইক সিনাং।

লাকি আকাশবাণী দীফু জয়মেকে বাংলাকি এফ এম বেনা লংপেন মেগাহার্টজ ফারুইসিরা টংবরা সিরকেপ লাপেনান পার্টা নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ লংপেন তাক কিদো আনা জয়মেক নাংলিতুম আর জুলং ইকজি টাংটে ননা দুন্থু কার্বি লামার জানালু নং দেঙা লংপেন আসন সনালুন আর জু ইকসি নং কিচেংসি হেমাকার জং লামার জানা লঙালুন আর জুইক সিনং রাজু রং ফারলাপেন রবিনা ক্রোপিয়তুম কিলুনালুন আলুনালাম থে পিজো প্লিপ্লি টাংতে লবাংসলুন আর জুইক সিনং

লাপনপর নংলিতুম হেমাকার জং লামার জানা লংলুন রাজু রং ফারাপেন রবিনা ক্রোপি এতুম কিলুনালু নার্জুলং ইকটাংলু আদুন্থু আহের লামার জানা লংলুন আর্জু ইকচেনাং মঙ্গল রং পিলাপেন কাছি তেরন পেতুম কিলুনালুন আলুনালাম থে নাং কিজু তেকাং তাংতে লবং সলুন আর্জু ইকচেনাং

লাকে আকাশবাণী দীফু জয়মেকে বাংলাকে এফ এম প্যানেল অংপেন মেগাহাটস ফারুইসিরা তকবরা সিরকেপ লাপেন আন পার্টা নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ লংপেনটা কিদো আনা জয়মেক নাংলিতুম আর্জুলং ইজি তাংতে ননাদুন্থু হিন্দি ঘাজালালুন আংডেঙা লংপেনলে আসনসন হিন্দি ঘাজালালুন আর্জিক সিনাং

কেচেং সি মনহর কি লু নু আর্জুক আলু নাম থে তু ইস তরহা সে তংটে লবং সোলুন আর্জুক সিনাং।

লাকি আকাশবাণী দীপু টংটে নো না দন্থু আসামিস লামার জানালুন আং দেংলংপেন আসনসন আসামিস লামার জানালুন আরজুক সিনং কেচেংসি দুর্জন লামার জানালং আলুন আরজুক সিনং অনামিকা লাপেন রামেন আটুম কিলোনালুন আলুনালাম থে রংমুর জোবনর টংটে লবংসলুন আরজুক সিনং

আসামিস লামার জানালুন আং ডেঙা লংপেন আদুন্থু নায়ক লামার জানালং আলুন আর জুয়েক সিনাং সরস্বতী কিলুন আলুন আলুনালাম থে লাহে লাহে তাংতে লবাংসলুন আর জুয়েক সিনাং

আদন্থু, রাজা রিটার্নস লামার জানালন আর জুইসিনা। রোহিত সোনার লাপেন পাপরি গগৈ এতুম কিলুনালুন আলুনালাম থে তুমি মুর তাংতে লবাংসলুন আর জুইসিনা।

0: যাত্রীসকল অনুগ্রহ করে মন দিয়ক, যাত্রার বেলিকা যদি TCA টিকেট বিচাৰে দেখুৱাই দিব, কিন্তু কোনোবাই যদি OTP পিন বা পাসওয়ার্ড বিচাৰে তেন্তে তেওঁক ততালিকে খেদি দিব।
1: RBI কয় OTP বা পিনৰ বাবে কল বা মেসেজ আহিলে অলপ সাবধান হব।

0: লাকে আকাশবাণী দীপু তংটে নোনা দন্থু নিঙার লোলামথে অজয় মেঘ আং দেঙ্গলং পেন কারণ হানসে পি আনিঙার লোলামথে আর্জুক সিনাং
1: কারডম দে হকাদোয়ে বান্তা আকাশবাণী দীপু কাছিং কি কাছি থান নীলি নিঙার লো আলাম লাকে নিদিছি থানিং তু আথে সোয়ার লো তুম ফান বাঙা খাই ফান লাংলাম লোতে কেলাং রব দু ও চাইলি তুম কার বিয়ে খাই কেলা সন কালি লাপেন কে নীলি নিং ছিং সাম্পিক সোপিন সো সোয়ার লো পুপে কার বি তুমকে সোয়ার লো ফান আমান পিপন লাসি ইলা সোয়া হিন পেন এ সন বাংকে নীলি নন ওবে কি মিতুম ফান কে থান কাং তুং বাংকে ইলি তুম লো পাং পড়হি নেই আথে আকো সন ইলি তুম কে জিরকি দুন জিরকে দাম আকাই গালিল লাপেন কে পে থাক রে তা থেক থেল সাইটি কি রে তা থেক থেল লাসে লো পড়হি নাই লো পড়হি হেলো ইসি কাং তাং রা কাবে পন পুসি নিলি পুজি লাকে আরেন কে লগলাম পেন পুলো এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন উইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড লাকে নেলসন ম্যান্ডেলা কেন ইন্ডিয়া লাম লো আপেন কে এসন বাংকে নলেজ ইজ পাওয়ার পোতাপু লা বাংকে ফ্রান্সিস বেকন সি পুলো লাসি ইলি তুম নন ওবে কি মি নীলি সোমার পেন ছেং লক দন রাব আসোমার কাদো কাবে সেটা এডুকেশন বাংকে নাং লাসি লো পড়হি বাং সেলে নাংনে চেপার দুঃখ নাঙ্গি যে বর ই নাই লালতে ইলি তুম আংসং মাতে আকাং তুই আং ডেংলে দুনপো লাপেন চিনি দুনপো লোলে থেক থে লো পুলোতে এডুকেশন লে আবেলো পুলে কে চিনি দুনাই আসন আন্দা চিনি দুনে দেটপো ইলি কে লং নুনাই আসন তা লং নুনে দেটপো কে থেক দুনাই আসন তা থেক দুনে দেটপো বাং নাং থি এটপো এলং রি এলং পাত সেটা এলামি কি সেটা এ টুটাং এজুবা সেটা ইলি তুম চিরিম পাঠির থেকে দেপো লাসো কি থির নাই ফানকে ইসিয়া ওয়েপন কে এডুকেশন হেলো লাসো ওয়েপন বাংকে ইলি তুম চিবি নাংপো নন বাংকে ইলি তুম কাছি চক কাছি থেং হেলে কামান এ পিনি থাই পেনে কাছি আপ চিপাঠি আদিনা কাই কালিলো লাকে ইনিং আর লো ফান ইলি তুম চিমাত হানাংপো ইনিং আর লো হেলো আকাং টাইং নাই আবেপন কে দোকে নিং আর লো হেলো লাসো আকাং তাং বাংকে পাদো নাংপো লাসি লাপান বেলো কার্ডো
0: লাপোয়ান পর নাংলি তুম নিঙার লো আলাম থে অজয় মেঘ আং ডেঙ্গলং পেন কারণ হানসে পি আনিঙার লো আলাম থে আর্জুলং ইংলো আদন্থু সোয়ার লো আসে ইংটং অজয় মেঘ আং ডেঙ্গলং পেন আর্কিওলজিক্যাল রিমেইনস আপুথা সামি টুনিকা রং পিপি লাপেন হুটবাং স্যামসন ইং টি তুমাংবং চিহু চিপুদ আলাম জির আর্জু ইং

0: লাকে আকাশবাণী দিফু পিনি আর্কিওলজিক্যাল রিমেন্স ইন কার্বিয়াংলং আপুথাক চিঙ্কি চিথান পঞ্জি আফান নীলিতুম কাছোফা পন্ড লাসি আলাংলি সনসুরি আসাইচি বি ককপেন ওয়াংসি আকাশবাণী দিফু আর স্টুডিও মাইক্রোফোন লং নাইনিটাংল আলাংলি লাকে সামি তুনিকা রংপিপি সিনিয়র এক্সপ্লোরেশন অফিসার কে ইসিসিএল লংসি নন্দিব লাসিনি ইনাংলি ফান নীলিতুম আকাশবাণী দিফু আহিন পেন আপ্রাংসি সুরি সুরি আকারদম নাংপাজিরিগল কারদম
1: চরলো নীলি ফান আপর নাংকি পি পনাপত কারদম
0: তাংতে ইলিতুম জেলাংদাম পোলো তাংতে ইলিতুম কারবি আংলং হলং তামে লাপুসন আবারি মা তাংতে আকোকো আসন আমুং পেনাং দো তাংতে নাংলি লাবাংসো আর পু ডেং ডেরাফি ইলিতুম কারবি আংলং হলং নাংলি হিন পেন কপি পি সি নন কেতার লিপ দামলংল মাতাংতে কপি পি আসনসি কেলাং চারি লংতাং লবাং সপুথাক নাংলি থানজিমা
1: তো নীলি কার্বিয়াংলং দা কাউন্সিল লং নাং জয়েন

0: ma archaeological object ahormu do theklong pulote nangthan ikdame nilitum timpen nilitum officers tumpen wang ikpon nanglang po nang reader lip it po nasi nang pachini ikdame
1: kala me pigalam loni nangli labang so puthak klardak pen ke than ponopot athe la sonjong si claim lo pulote lake ilitum phan ki me pig asailo tangte non nangli ki claim bo malong ইলি তুম আখেয়ে তুম মাতাংটি নন কে থুর মিয়ারি সই যাং তুম লানাংলি কে ক্লেম কে দা মাসায় লং কোমানি কে লাপুসনাঙ্গা চারলি দুঞ্জি নাং থান পন্থা নাং চিনি দুনিং তুং দুক লাপুসন আলাম থে নাঙাচে থান তুম মানাঙাচে পাকলাং তুম দুম
0: নন আমাতকে নাংচে থানা বাঙা বেলাং আথেমা লাসো আ সাবজেক্ট বাংকে লান মানে মুনিত তুম এভিয়ার ও এলাং চিনি ও এলাং ইলিতুম কার্বিয়াং লং আং বং পুসিতামে কার্বিয়াং বং পুসিতামে পান লেক পেনিয়া রেট কালিলাং লাংসি মানে জংসি নাংচারলি দুনিং তুং বা পিনে ইন্টার্নশিপ বা এক্সপ্লোরেশন হাইলং নাং পার্টিসিপেট দুন ইং তুং লাইক এন্থ্রোপোলজি স্টুডেন্ট হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট তুম পুলোতে নাং পার্টিসিপেট তুন তামে কেথেক ও কে গালি সে তামে ক আনমা কেথেক কে নাং নাং থান পনপ নাং পেনে পনপ
1: চরো পিগলনি নাংলি কে থান পনপট তাংটে ইলি তুম কাছিং কি গাছে থান নাই দু পিগলাং তাহাই সিতা পড়লাম দু ককপট ইলি তুম কার্বিয়াং লং তা পেনাং আন দো সিতা মে ইলি তুম পিনি কাছিং কি গাছে থানাং বং মাতে ইলি তুম কাচার জুয়াং বং পেন কোনাত নে কেলে লে মাতে গাছে থান নাম দে দেট লাপুসন আলাম থে জং সি দো পোলোতে নাংলি নিং আক্লং পেন রেডিও কার্জুয় রাত আফান থান নাম জিমা
0: কেদাম আনাদিম পেন কে মোস ইউনিক নিলি কেথেক দাম লং কে নং জিরং আলং হেনল লাবাং কে হারল আর্লেং তুমকে হারলং দাং ক্লক পুসি কি পু লাং ইকমে ও আহার লং তা কে থম সি লাপু সমরেন হালা হান আন কাছুতু না আলং থু আসন ইংকে লাসো থাক সি ভারী হারলং আ প্লেট হেডি ফ্ল্যাট সার্ফেস লং ইংকে পেনে পামে সি লাসো কে থম আপেনে আহার লং আথাক সি ডাং ইকলক লং থু আসন থত ল এংকে লাসো রুম মুনিতা লুটক্রয় লাবাংকে ভেরি ইউনিক অ্যান্ড ইন্টারেস্টিং ল নিলি কো আনমাকা এক্সপ্লোর দাম বেনকে থেক দাম লংকে বাট স্যাডলি আদুং আড়াইকে ইলিতুম আর্লেং বা কার্বি আতুম আবি বাঙা খাই আতুম সি দো ইকক লাসি আলাং তুমফান আর্জু দামল পুলোতে কমাল লা কাসেলাম তেকাং চিনিমা কমা কপি কোসন পারপাস ফানল পুলো পুলোতে নাং থাম দুন দে মাতে আনিং তং কে হ্যাং হে লোনে মাতে কপি পলনে নাং থান দুন থেক বাংবে বাং পাক তা সার এং সার রু তুমতা লাসি লা বাং তা আর্কিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ পেন লাং দামল পুলো পুলোতে লাসো আহার লং দাং ক্লক বা লাসো পেনেতা হাকো কো আহুতকে মানে আর্লেং কে থে জেসে কি রিচো মা মানে থেদুং আর পুকে দোয়া মুনে ঠিল পুতাংলতে লাসন সি কিম পো হার লং সম পোকে থম এঙ্কে লাসো ডেড বডিকে লাদাকসি বাড়ি পিপো এঙ্কে লাসো থাকসি লা হার লং বাংকে বাদ পো হালা প্লেট বাংকে সো ডেট মানে আরভে পেনটা প্রটেক্ট পো আর ডেড বডি ফান এঙ্কে হালা তিনটা আপিলার কে সম বাংকে এনিমেল হাবিত আ জন্তু আ জানোয়ার লাহাই পেনটা মানে লাসো ডেড বডি কেচো ডেড দে জিয়ে ফানসি হাকো কো আমুনি তুমকে লাসন সি কেসে লাম লাম ল লাসি ইটস ভেরি ইন্টারেস্টিং নে কে ফুরি আন কে দাম আন কে তার লিপ দাম আম পেনকে লাসো সাইড বাংকে নে মেথাং পার্সোনেল তা মানে ইন্টারেস্টিং ও সি থেক পন লং ল
1: চোরো পারপিক ল নি নাংলি ইলি তুম কার্বি ইয়াং লং লং হাকো কো পেন কুপি পিসি কে দোমা লাবং সো পুঠাক নাংলি কে তার লিপ পেন কে লং দাম মতংতে রেডিও কার্জো রাত আফান কে থান পন থেক পন মি পিক ল লাসি পিনি
2: লাপোনা পর নাংলি তুম সোয়ারলো সেং তো জামেক আং দেং লং পেন আর্কিওলজিক্যাল রিমেন্স আপুথা সামি তু নিকারং পিপি লেপেন হুটবাং স্যামসনিং তি তুমাংবং চিহু চিপুরা

লাকে আকাশবাণী দীফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাইক্রাই সিরা মিনি থং ক্যাপ প্লেং টাংলো লাসি মুম্বাই পেন কাপাচেতা বিবিধ ভারতীয় জয় মেঘনা লিতুম আর্জুলং ইকপো

লাপোয়ানা পর্ণাং লিতুম মুম্বাই বেন কাপাচটাক বিবিধ ভাটিয়াচা মেক আর্জুইক লংতাংলো লাকে আকাশবাণী দিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাইকে থমরা মিনিট প্লিক্যাপ্রা ফপ লেংজি ডক ডক্র লাসিনাং লিতুম গুয়াহাটি বেন কাপাচটাক কার্বিয়াচা মেক আর্জুলং ইকপু

কার্ডম লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু বীরতার জিঠা বীরতা পড়িয়াবাং নীলি মরণ সিং রংফার প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী মাহাং কেথেঘরনিয়া পুঠা কেতালন কার্য প্রোগ্রাম আটেংসি সেবা সম্পূর্ণ আচেকলো আফ্রাংসি আংডেং চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি হওয়ার আলো বাংসুরি থ্রকনের ক্যাবরা কে থমরা ফারুহিনীরা কৃষির ক্যাব বিশ্ব জাঙাটুম ফান আত্মনির্ভর আসাম মিশন পেন তাঙ্কা মাহা কেরা পাজির লো বংশপুঠা খানাপাড়া জ্যোতি বিষ্ণুকলা মন্দির আলং কেপাদুইসি প্রোগ্রাম আলং চিটং দুন সি আকে হাই চিফ মিনিষ্টার ইসৈজাং আজাকং আফান আত্মনির্ভর আসাম কাংটাংনাই আজাকং লোপু নিজিল চিফ মিনিষ্টার আকে হাইকে নিজেকে আসাম আর ইসৈজাং আজাকং আর লো সিদৌলা পেনতে চেমাটু সি দোল গভর্নমেন্ট পেনকে পিপন আকেরা পেন ইসৈজাং আটুম আমেনা আফান ইন্ডাস্ট্রিলিস্ট কে চিপামান আবিরতা খায়াংবং কেপাং ডাকা ফানালাংলি থান পাচি নিল রিসো জাঙাটু কেক্লেম কেপাচু নাকাম আসাম আলং ইসি কেচেলার আটমন ফানপু আকে হাই চিফ মিনিষ্টার নিজিল আলংলি কে নিজে কে হাওয়ার আলো ইন্ডাস্ট্রিয়ালিস্ট আটমন কেবান আফান গভর্নমেন্ট কামার ডি পিল নওগাঁ পার্লিয়ামেন্টারি কনস্টিটুয়েন্সি বাই ইলেকশন আফান নমিনেশন কে ফাইল বাং কয়রা ফো ক্যান্ডিডেট নমিনেশন পেপার পাটুমি সাপলাং পাডল সাপলাং কে পাড ফি বিজেপি ক্যান্ডিডেট দেবাশিষ শর্মা কংগ্রেস ক্যান্ডিডেট শ্রীমতি শিবামণি বরা এ আই ইউ ডি এফ ক্যান্ডিডেট বজরুদ্দিন আজমল সিপিআই ক্যান্ডিডেট ইনামুর হুদা লাপেন্টে কাপ্রেক বাং ক্রেনের ক্যাব ক্যান্ডিডেট নমিনেশন পেপার চকলিম পেন লংল তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট আব্দুল সালাম ক্যান্ডিডেট আপুঠা পাটুমি থাংটা জেপারাই পনথেকথে দেটল বংশপুঠাক পিনি ফাইনাল চেপারাইব বাং ট্রক্সি ক্যান্ডিডেট নমিনেশন কে ক্যান্সেল ল লাংকে থেপেন কিসুং কে ফনাং সাই দেউলাপেন শিবসাগর ডিস্ট্রিক্ট আলং হেমরিদ সেন্সাস কে ক্লেম আলিস কেসেমার আপর চেকলো এজন পাকাম ল রেজিস্টার জেনারেল মাতে সেন্সাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ পাতুমি গেজেট নোটিফিকেশন পেন্সি বাংস আলাম পাকলাং ল আলং লিকেনিং যে কে বংশহিনী ডিস্ট্রিক্ট আলং হেমরিদ আলিস কেসেমার লাপেন্টে হেমরিদ কেলাখা পর ফ্রিয়াচেকলু থংকেব্রাই সিয়ারনি আন পাবাদল আসাম আলং হেমরিদ আলিস কেসেমার আকাম চিতিয়া চেকলু নিফাই ক্রিপো আদু সিয়ারনি ঠিকল বন্টা লাংকেঠে পেন কিসুং কেফোনাং শিবসাগর লাপেন সরাইদেউ ডিস্ট্রিক্ট আলং সেন্সাস আপুটাক ট্রেনিং লাপেন কাপড়ে কাপড়ে কেসি কেডাং আকাম ইংটন নাংকল হাওয়ার আলো কাপড়ে কাপড়ে ডিস্ট্রিক্ট আলং হেমরিদ আলিস কেসেমার আকাম চুনটাংল সরাইদেউ লাপেন্টে শিবসাগর ডিস্ট্রিক্ট আলং পিনি ফার্স্ট ফেস আকাম চেংপো শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পিনি হাওয়ার আলো কাপড়ে কাপড়ে গা ডিমালং টালন আর চলো গুহাটিয়ার অংশ পি লাপেন হাওয়ার আলো কাপড়ে কাপড়ে গা ডিমালং

বিশ্বকর্মা পূজা ফান কিছি কেডাং আকাম ক্লেমল আদা পেন গুহাটিয়া রং সপিলা পেন কাপ্রেক কাপ্রেক আদিমালং পূজা মণ্ডপ কিকিম কিম আলিরা চাম পিল হাওয়ার আলু কাপ্রে কাপ্রেক কারখানা গভর্নমেন্ট লপেন্টে নন গভর্নমেন্ট ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রেস আই হুই আলং বিশ্বকর্মা কার্কলি কাপুজে উপাদল বাংসো পুথাক নাম প্রসঙ্গ লাপেন্টে কালচারের প্রোগ্রাম পাদল আকাশবাণী গুহাটী আলং টাপেনি আরনাটাং পেন বিশ্বকর্মা কার্কলি কাপুজে উপাদল ধুবরি ডিস্ট্রিক্ট আলং পিনি বিশ্বকর্মা পূজা পুথাক রাতনিং আরং বহং পেন পূজা তালন অর্চল নলবারী ডিস্ট্রিক্ট বাসকে পাসাং আদিম গ্যারেজ লাপেন্টে কারখানা আই হুই আলং বিশ্বকর্মা পূজা কার্কলি কেপোজো পাদল কার্লিটাং লুংসেপো জুবিন গার্গাফান মানপেং পিসি হাওয়ার আলো জুবিন দিবাস পাতুমি পেন নিথম প্রোগ্রাম পারিডেন্সি তালন অর্চল কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন জুবিন গার্গ ট্রাস্ট পেন ডাংল কাপড়ে কাপড়ে কালচারেল ইনস্টিটিউট লাপেন্টে কালচারেল ডাইরেক্টরেট পেন চেলাংসি সোনাপুর জুবিন ক্ষেত্র আলং জুবিন দিবাস তালন অর্চল জুবিন ক্ষেত্র আলং পাতুমি অল রিলিজন প্রেয়ার পাদল পিনি কালচারের প্রোগ্রাম লাপেন্টে পেনাপ গুরু আহন প্রতিষ্ঠান ভাগবত পথ পাট লাপেন্টে আজো ভাওনা পাদপ অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন আলাংলি ফান চেকে মসি পাতুমি হাওয়ার আলু মিলুর কাহি প্রোগ্রাম পাদল জুবিনগর লাফান চেকে মসি স্টেট বিজেপি লাপেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটি কাংডু কার্য প্রোগ্রাম পাদল আসাম মেঘালয়ের অংশ পি শিলং লংখেপাদু উত্তর পূব মন্ডল ব্যাডমিন্টন কেপা থুকেচেপাতি সিনিয়র পিনসমর লাপেন্টে আর্লো সুপিমার লাপেন জুনিয়র পিনসমার লাপেন আর্লো সো কেপাথুয়ালং চ্যাম্পিয়ন মানল পিনি বীরটাকে পানসি ইংটনিকগ্লো

0: lang tuk akung araya long lang pachi tivok long le det nang chi jong si lang chi tivok do pulotang te labang swadi ma long bleaching powder mate aduk rig pen tai nang chi ning chi bik tha ki jun alang ki bi alang bong mate aphule kai ke ta divyer nang chi lang ka chu ena huta iri pen chi phuwok nang ne abe ki ding ke thon tang ahar lung ason pen si lang chu sok nang chi
1: আকাশবাণী গুহাটী মহাবাহু দনমার্লিয়া দন্থু লুণচেঠাক আংটেং দামিগলনা তিনি লুণচেঠাক আংটেং আলং ফ্রান্সি স্যামসন ইটি লাপেন জেকুলিন টেরন পিপেন কিলোনা লুণ আর্জিক লংপো

0: আকাশবাণী গুয়াহাটি এলং জোফাইগল আলাংলি নন দাকসি লা স্টুডিও লংসি ইংল আলাংলি ফানিলে কারডম পাজিরিগল কারডম
1: কারডম নিলহিন বেনতা লা আকাশবাণী গুয়াহাটি আলং কার্বি জুটাং আসং মতে কার্বি রিসোনিম সরং আজি আপুঠাক চিথান চিমুম মতে চিংকি জেথান নাং পালাম নাং হাং পট ডাক অল ইন্ডিয়া রেডিও গুয়াহাটি কিক্লেম নাং ফটো ভাত কার্ডম পাইয়ার লা
0: নাং চোরে গেল নালিফান নেলি নালিফান নাং কার্জুন জি আপ ফ্রান্সি আলাম কেলা পুহে লো 1952 নিংকান কার্বি আখে আফান কার্বি অটোনোমাস কাউন্সিল নাং পেয়েগল লসাফি কুপিয়া পোটসি কার্বি কালচারেল সোসাইটি আসং সেং নাং ককমা লসালাম আসা পো নাং থানি খাতে
1: তলস আলাম থে নাং দিন কার্জু মেক সেন ল লপেন লাবাঙ্গ এসি আফুর কি মো সংসি নন গে মান দেল নীলিতা মাংস কার্বি রিসুনিম সুরং আজি লং কিদুন চেং কে ফারুক রিসুর কেবরা টকনের কেবরা সি আনি কানসি কচপতি দুন চেং ল সি আনি কান বাং নাল পুচপতি দুন মম দুন মম ল সার পু মাং কে কিদাম তাং সুরি হিনি রা ইং কয়রা ফ্লি আনি কানসি লা মাই পু আর পু বাঙ্গে নাঙ্গে পেক লাসি নীলিতা কান দু কাবে আলাম থে বাঙ্গে আলা কিদাম তাং মাই ফু কংচুন বাং আতুম বা লা কে ক্লেম চেং চেং আতুম পেন সিনি তুমতা কারজু কারজু সি এই হাক আলাম মাই কাছিনি দুন লাসি লাগে ইসে আপুর কি মু আসন সি মানিক দেল লাসি আলাম থে বাঙ্গে আসা বহু তিনি চাত আসন মানে তাহাই লাজ সি এথে তিনি চিথান এগলো না আলাম তুম লং প্যান কারিন লং আলাম থে প্যা সো আতেং প্যান লাসি কার্বি জুটাং আসং পুসিনন মাঙ্গে আমেন গে ইউডেল কার্বি কালচারাল সোসাইটি বুকে ইংলিশ আলাম প্যান লাসি কার্বি আলাম মাঙ্গে কার্বি জুটাং আসং আমহাং গে থেক নাং আপুঠাক লাম থে সি হিনি আমাং গে লাপু হেলো সংসি তোমার ইউন লং ফারুক্রের সির ক্যাব রা ট্রক্সি ক্যাব লাপেন ট্রক্সি ক্যাব প্রাই সি আনিং কান আলম কার্বি আখেই নিং আরং গাছি পিজি আফান নহকটা কিলাং আসন আবে দেডল কার্বি তুলং গাই আর কেলাং ই নিং চে পরং দিম আবে আসন সি থেকলং তাহ সহুত নিলিতা হাসুত মাঙ্গে বিহেক আসন লাং আলাম সি কার্বি লং চর লাম লয় সি কার্বি আখেই আতুমতা বাং কাপ্রেক আখেই আতুম গে পাদ পন হাসুলা দুর্গা পুয়া পি আলন দো হাসু লং সি আলং সি আলির আলন চিপি দুন রিন্তি বম হেক পনলং লাপুসন দুর্গা পূজা কেলাং দুন রিসই জাং আতুম হেম চুপাং রেং বি ফাক সক সাং চুয়র লাপেন লংলে পাইকাস বন্ধক চুপিসি বুকাজান লামদিং হুজাই লাপেন লঙ্কা হে হুয়াদিম সি কেলাং দুন দুন দুর্গা পূজা কেলাং দুন দেপেন আজো কিপাং থাং রেলওয়ে স্টেশন আলং বেথে বেথা কনা নেট কুদাত আলং বেথে বেথা সি পাবুহা নাং কক তিতি ল হেম আবে হাঁদাকে নহকটা চি চিনি দিম দাবে লসন সি নাংথান হাতে হালাবাং সোয়া পর হুটকে ননাসন সি ননাসন রা গাড়ি মটর রেকে দো ও কালি কিজয়বান সন আবে কেদাম কেবাং ফান্তা লাসি রিসো মার অকর জাং আতুম কাতি কুকটা চিতং নাং ও পুসি ইতুমা নাংথান
0: হলো সরকে মানে লা দুর্গা পূজা গেলাং দুন থাক কেং বাসি দাবার
1: লাপুসন কাদ্দো কাবে আলাম থে চিনি সি রিসো ইয়াং লাপেন কার্বি আখে আকি সুং বেন সিপাইক পঞ্জি আফান পুরা কলেজ লো চালি রিসো ইয়াং আতুম কার্বি ক্লাব আহে আমালং আসন আসন গাছিং ওয়াই চিং সাই পন লো পুসিং তুম ফান নাং থান আসহুত লা সুদুর কা পুয়া গে লাং দুনু হুত কি সুং দা পুনাং ও পুসি সে থাক থাক লা অকর জাং আতুম ফান বাং
0: আজু আজু মানে আজু
1: পাসিক সাক দুন পেনে আসন দুম দাদু পুসি নাং থান সি লসোপেন ফারুক রিসুর ক্যাবরা ত্রক ক্যাবরা সির ক্যাবা নিং কান কোকরাচার লং কালচারেল এক্সচেঞ্জ প্রোগ্রাম পাডু বুঝি পুহাসুদ কেহাই রুদ্র বরুয়া আলাংলিকে ডিরেক্টর আর্টস এন্ড কালচারেল গভর্নমেন্ট অফ আসাম পেনসি কেহাং পন বাংস প্রোগ্রাম লং কার্বি আংলং মেতা দুন হাসুদ কার্বি দু বড়ো রাভা ঠেঙ্গাল কসারি ডিমাসা আদিবাসী দেউরি লাহাই আখাই তুম তাহা ডাক লাজু টাং পেনে সে পাকলাং দুন দুন কক্রজার লং সি নি ট্রক সি আন কাপড়ে কাপড়ে কেলুন কে কান পেডু পনল কার্বি আং লং পেন কেডু না তুম আং বং পেন গে লাহাই এল আমেন গে লরেন্স তেরন আলাং লি নন তাই টাং ক্রিং লাং সারে সারল টাং ক্রিং লাং পেন প্রদীপ সিং নার

লাপোয়ানা পড়াং লিথুম গুয়াহাটি বেন কাপাচেটা কার্পিয়া জামেক আর জুইগলং তাংলো লাকে আকাশবাণী দিফু জাইমেক লাকে কিবাং লাকে এফ এম বেন অলং পেন মেগাহার্টস ফারুই সিরা তকবরা সেরকেপ লাপেন আকাশবাণী দিফু স্টেশন অলং পেন কে রটকা পার জু কিন্তু আনা জাইমেক সেতা মেনাং লিথুম নিউজ অন এয়ার অ্যাপস অলং পেনটা আর জুলং ইকজি নন স্টুডিও ঘুরিয়া পরফাই প্লিরা মিনিট থমকে প্লেং তাংলো লাসি আদুন্থু আজামেকলে দামথু ইকলোনাং আদুন্থু ডিমাসা লিরমিয়া লুন কে রৎকাপার জু আজামেক আংডেং আলং আপ্রাং সি সত্যাব্রত কেমপ্রাই পেন কেলুনা লুন আর জু ইকসেনাং

0: লাপোয়ানা পর্ণাংলিতুম বড়ো লিরমিয়ালুন কে রটকা পার জুয়া যায় মেকাং ডেঙালং আসন আসন বড়ো লিরমিয়ালুন আর জুই লং তাংলং লাকে আকাশবাণী দীপু।
1: সকলের বাবে সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
2: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
1: এতিয়ালৈ এই যোজনাত 9,50,00,000তকৈ অধিক লাভাৰ্থী জড়িত হৈছে। যদি আপুনিও 18-40 বছৰৰ ভিতৰৰ, তেন্তে মাহিলী অটল পেঞ্চনৰ সৈতে যোজনাৰ 3টা নিশ্চিত লাভৰ বিষয়ে জানিবলৈ নিজৰ বেংকৰ শাখাৰ সৈতে যোগাযোগ কৰক।
0: আজুন্থু রং রূপ আজাই মেক আং ডেঙালং সাংপি দেলিলা ক্রোপি লাপেন হুটবাংপি সেঙ্কান্ত কিমি ইংটিপিয়াংবং ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম মাতে আইসিডিএস আপু থাক চিহুত চিপুত আর্যুদনিক সিনা।
3: পিনি আইসিডিএস ওয়ার্কার আতুম কেকলেম কেটাম আপু থাক চিঙ্কি জেথান পঞ্জিয়া ফানপুরা নীলি তোমা হিনপেন আইসিডিএস আলং কেকলাইমা বাং ফিয়াফান চোফাপন্ড আলং নীলি তুমকা চোফাপনা তেংপেন নন স্টুডিও আলং নাই ইনি ইকটাংলো লাসি আলং রি ফানসিতামে নীলি তুম আকাশবাণী ডিফুয়া হিনপেন সুরি সুরিয়া কার্ডম পাজারিকল
4: কার্ডম
3: তাংটেনি কে চেংসি নাংলি রেডিও কার্জু আদা ফান নাংলি লাম লাপেন কেকলাইম কেডা মাসাই পুথাক চেথান ইকজিমা
4: তো ফ্রাংসি কে নাংলি তুম রেডিও সেন্টার আলং কেকলাইমা তুম আবাং ফুয়াফান সিতামে কাদুয়ে ফানসিতামে কার্ডম পি পারচিগিলো কার্ডম নীলিমেন কে দিলিলা ক্রোপি নীলি কে ক্লেম কে দাম আওয়ার সাইড লাকে আইসিডিএস আলংসি ক্লেম দুন ইগলো নীলি এ কে ক্লেম লাকে নিঙ্কানসুরি নিরা ক্রিপো আনিঙ্কান পেন্সি ক্লেম ইগলো পিনিং আন লাকে নিঙ্কান কেপ আন ক্লেম দুন ইগলংলো এ নীলি কে ক্লেম কে দাম আর পু লাকে আইসিডিএস আবোকারলো অসুমার তুমা ফান নিঙ্কান কে থম পেন নিঙ্কান ট্রক আন আতুমা ফান কে জয় পেন লু কে থান পন লাপেন লাতুমা ফান আেক আপা প্রাং পন চি ফান আপাই লাপেন আপু তুম ফান আহেম আলং দামসি নীলি তুম একাদে থান পন ল স্কুল লু কে থান পন আবার সাই সিতামি নীলি ক্লেম পন লো লাপেন কে লু কে থান চট লাপুগালি মানে রং আলং সিতামি কুসন সি কে দু কে থাক নাই মা চেপাং থির নাই মা লাহাই সিতামে নীলি আইসিডিএস অবকার তুমপেন বা নীলি তা আইসিডিএস অবকার পশি নীলি তা মেল আসন থান পনল রং আসর তুমফান কিন্তু কে থাক ক্লার চেন পেন লাপেন কে ক্রেম কে দাম কাদুই সে আপু থাক তামে থান পন লাপেন ওসুমার তোমা ফান কাছেলা না পনং জে ফানসি তামে কসন সি কাছেলা না পনং জি মাসি তামে নীল তুম বোকার আতুমপেন থান পন
3: চরোলনি নাংলি কে ক্রেম কে দাম আপু থাক থান পন থেকপ তংতে লবাংসো আইসিডিএস লবাংকে কপিয়া ফান লাপেন কমা তুমফানসি কেপানং পনলো।

0: dak pensi utul si dami pon ria ponang po lahelo ni kesiksa ka bang ke dam ke bang tuar bang siksa u la pen network si dami problem u siksa u network pen tuar amin gari ke gari motor ke celeng pun edel ke dam ke bang apar sa e bang e siksa che ason thom siksa ada
1: Ralo, ajara son lepali ji sitami ke dam ke bang apar sa ke mission ke kenang sot. Tangte nang li tum kikle masaye long aprang pen langdam puluti non ko anchikir la lo mate ko anching thur lo labang so asaye ba
0: aprang pen langdam iklo pulutang te non abang ke chingthur piklo pusi theklong lo athema aprang ke e rong asor tum e kisu det oso che pathi hutame medical wang nai pata ching ne doai iron la hoi vitamin chu nai vitamin ke do bosu chu nahi pata chi ne te mai sitami non la acids ke do pen government pen la so acids a ki thik pen a posi non bang ke hada ka rong sitami ching thur ulo rong to kan no tum sitami su der lo pote medical long che ponsel rak nahi la pen ke usu che pat thilo te nurse tum long hala tum long registration hala tum long thon dun po la pen la tum registration chikuri nahi pata chi ni lo la pen usu che pat thilo te পয়সা তামে গভমেন্ট পেন ওসু চেপা থে তুমফান সুরি ফো আন পি পন পন লসো লাম সি তামে নিলি তুম থান পো লপেন হাল তুম ক্লেম দুন বোম লো লপেন পেনাং তুম কে লং লো লপেন কে স্কুল সি তামে আফ্রাং কে লোকাচার লি দুই ভে খে কা সুমার তুমি কি দুন জি আনি বেলো রং কি জুই কা খেলা এ লংলে আন কি তুন কা তু আবি লপসন সি তামে নন বাং কে লতুম লু না কাচার লি দুন জি ফানসি এ আপাই লপেন পোটুম তামে বোর ইলো লপেন সো মার্টুম সিতামে এ লুন কে লুন কে কান সিতামে না চার্লি ডুন লো লপেন এ লো সিতামে নিতুম থান পন লো এ বি সি আমে কা খোর পাচি নি পন লো লপেন ই সি হি নি প খোর পাচি নি পন লো লপেন লদাক থারবি পিসিতামে দাক টক পো লপেন লা পোসন সিতামে লতুম না পুডুন থেক লো লপেন হালা তুমা নিঙ্গারং পিক পিক লো লহাই কে থেক লং পেন পো লা হেলো নি দাক রং বালাসো আই সি ডিএস কি বি পেন কাছে লারদাম নিতুম গা থেকলং লাপেন রং অলং সিতা মে আফ্রাং কে কেতের বুয়ে সন্দু নন কে রং অলং সিতা মে সাফা জির সন ক্লার এত সন থেকলং লো লাপেন স্কুল অলং সিতা মে এ ক্লার চেন চান সাফা এত লপু সন আই সি ডিএস কি বি পেন বা আই সি ডিএস মে না তুম নাম কি বি পেন পশি মে সেন কাছে লার কা থেকদাম লং কে লাইল
1: চুরনি পাচিনি পন থেকপন তাংদিনি কি জুতসি অক প্রাণ কে পাং ট্যাং আফান রাত তুম কুপি লোক চিনি গে নাং সত থানিক জি মানাংলি
0: নিলি এ রাত তুম আফান অক প্রাণ কাপ কাপামি সেন জি কাপাং টাং রাক জি আফান কে নিলি এ রাত তুম আফান থান লো লতুম আফান মু হেত জো সিতামি তুম থানাম লো নিলি থানাম লো এ কি চুগি জুন পেন দি কোসন সি কাং টাং রাক জি আফান কে অক প্রাণ কে মি সেন জি আফান কে তুম চু তো চু নেই সে আজাত হরমু সিতামে ইতুম আন পেছি চেংপন পো আন চুপন পো দালি চুপন পো লাপেন কে ওক তো চুপনাং পো লাপেন বুটি সিতামে চুপন নাং পো লাপেন হান তামে আকিলি রহান বিশি কই কে ইতুম আকিলি রহান চুপনাই পুসি থান পনলো এ আকিলি রহান হাব্বি দালং কে দু তুম পুদামলো তে দুং কে খেনরু লাহাইলো লাপেন লাং দুং লাহুই হুই চুপনাই পুসি রং সর ফানসি তামে নিলি এ থান পন পনলো লাপেন হালা তুমি তামে লাহাই চুপনলো লাপেন কে রং লং কে জয় কে এ কে লং কে হাবিদা লং হান কে তারা তালো তারা দুং কে খেনরু লহুই হুই লাপেন লহুই আকি চুপেন লাহাই কি চু চু চোতা গালি এ সাফা এট পেন চাম এট পেন হান কি তুন সিতামে এ পেটা হিন কি থম হেনরু হান পুসিতামে লাপেন দুং কে কাহান সিতামে লহুই চাম্পামি পামি সি নং তুম তু নং পো লাপেন চু নং পো পুসি রাত তুম ফান বাহাল দাক রং সর ফান নিলি থান পন পন লো লাপেন কে এ ওকে প্রাণ কে মি সেন জি ফান কে কি চুগি জুন তালো কি দু কে থাক তালো এ কাই কে সি তামে এ ওকে প্রাণ কে মি সেন জি ফান কে চিকলু ইয় নালং ওক প্রাণ মি সেন জি ফান থাং থে জি ফান সি তামে এ ডি এম সি আলং সি তামে নং তুম চে চেক আপ আপ তু পুচি পুথেক থে নন মি সেন তামে ওক লুচি চিং ই দে জি পট নং তুম আহু দ মানে চিকলু ইয়ন পেন পেটাই সি বা লসন চি চেক আপ সি তামি না তুম সি কে লাং হেমালং না তুম চি চেক পন্থা হালা তুমা ফান নিলি থান পন

0: পনলো গেদুগে থাক সেতামে এ চে সাফা জিরনাই পু আদুং আলং এ কিহুত পেন্ডাক লাং পাং পেন ভোক লুপলো তাংতে চি টিম দো ওজি মো চি টিম দো লুপলো তাংতে মেলেরিয়া কিছু পিএফ পিভি লাপুসন লং লকজি পু লাহাই সেতামে রং অসর তুম ফান পাচিনি লো লাপেন থান লো লাপেন রং অসর তুম সেতামে নুনকে হেম পংরেপ পংথিন সেতামে কাছে তাক লোর কাছাক কক লোর লাসন থেকলং লো লাপেন নিঙা রং উলোহার তুমফান সিতামে আপেন লাসন সিতামে থান পনলো লাপেন কে ইসি আবং কে মানে নন হরা দিন কে আসাপ ও মানে কাম সিতামে ক্লেম নাংজি পো আমাসি রং সর পোসি হালা তুমবং কে এক্সারসাইজ বাং কে আবিলো লাতুম খিটি হইসি লাতুম এ চে ক্লেম ক্লেম পন পনলো দাকে নিলি কি থান দিম কে রং আমাসি লাতুম আদাপ লুপলো তাং তে লাতুম হান কে এ দিম পে নি সিতামে নাংতুম ক্লেম এক্সারসাইজ নাই পোমাসি লাতুম বাং কে নাংতুম কে দাকে কামকে ক্লেম আদিম পোট পোমাসি এলা খিটিকে ক্লেম আফান আদাপ লুপলো তাং তে লাতুম বাড়ি আলং হান কে এ দিম আফান লাতুম হাই সিতামে চে ক্লেম পন নুট পোমাসি লাতুম চে ক্লেম পন কাছে সাফা এ চে সালক লাপিন কাম সিতামে ক্লেম পন লো
1: মি পিকলানি নাংলি কে থানা লাম থি নিলি তুম মাতি রেডিও কার্জু আরা তুম আন সিতামে কাছিনি নিয়ে লাম সিতামে চিনি পনলো আরজু লং পেন নিঙা রং লো লাসি পিনিকে আপর লামটা দোকক আপন পিনি আবাংকে লাপু আনলে চিঙ্কি চেথানিক চটল না নাংলি ফানসিতামি চুরোলো নাংলি লানাসাই কে অং বং পেন আপর নাং চিপি দুন পেন কে নাং সট আলাম বা চিনি পন থেকে পট লাপু আনলে পিনি ইলি তুম চিহু চিপুত আলাম জিরকে ইংটন ইকনা পুথত নাংলি ফান সুরি সুরি আকারদম বাজারিকলো
0: কার্ডো
2: লাপুয়ানা পর্ণাংলি তুম রং রুবাজাই মেক আং ডেঙালং সাংপি দেলিলা ক্রোপি লাপেন হুটবাংপি সেংকান কিমি ইংটি পিয়াংবং ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম মাতে ঠিহেক পেন আইসিডিএস পুথাক চিহু চিপুত আর জুইকলং তাংলো লাকে আকাশবাণী দীপু কেনাং সৎকাপাচিনিয়া লামচির আর জুইকথা রিহিং আমেকে পন ইয়ারিয়া লং মেথুর উর্ধেকলং পোলোতে কাপা মেবজিয়া ফান লাংছর ইগ্রি আপ্রাংসি কে মেন সুইচ লে ইংকির ইগনন লাং কেচর কে নাংলিয়া কিসুং ফো ইকদেজি নাংলি রিজং সি লাং চামবক পোলোতে ইলেকট্রিক আ সুইচ অট ইকদেট্রি নাংলিয়া কিসুং ফো দেজি রুহিং আমি কাপা চেলেং জি আফান পুরা কে ডাকটাং আর রি পুথত ইংথুন থু ইগ্রি লাপুসন থাক থাক সি কাহি নিউটাং আ সুইচ লাপেন কি ফুকটাং আপলা খাই হুই চেপারি দেং দেট নাংজি রুহিং আমি কে পন ই আনু জগ আলং রুহিং আরি জাং লেন থেকলং পুলোতে অট ইগ্রি লাপেন বাং আকাপ্রে কাফান্তা কাপা অট ইতে চিয়াফান পিংখাত দু নাংজি রুহিং আমি দাম জুই পুলোতে মি কাপা বাং থু জিয়াফান পুরা ট্রান্সফর্মার আফিউজ আরি কেলার থু জিয়াফান ক্লেম ইকটেট্রি থেংপি কে লাং তোমন লাপেন আর কি কাছে হোপেন কে খাঙা বাংলো থেংপি থেংপ্রাং লাপেন ইং নাম নাং কিবির পেনাজক কেরেং এট আছে থেকে দোয়া পি আন্তা আকিসুং দোটাংলো নামপি নাম দুটং সে কট পেন কানো হক আজক তোমন টিপ্রিন্তা কাছে তন্তি নাং দোটাংলো কেরেং এট আপি আন রেং ডক রেং নিপেন কেপা রেং জিয়াফান থেংপি ই নাং জি লাপেন রায়কম নাং জি দেচান রিচানজাই লাপেন আলিরাচাম কাপি দোয়াফান থেংপি ই নাং জি এলপিজি মাতে চুতুন চুদাং আগেস আরো না তেং পেন ছেথর নাংজি কোনাতনি কে ভাগ পেন গ্যাস কে টেট আংনিম ইংনিম লং পুলোতে রেগুলেটর আর সুইচ ইংকির সে রাখ পেন হেম আং হাপ পি লাপেন ইং হাপসু ইংপু এট নাংজি চুতুন চুদাং আগেস আলং থু আর সুইচ লাপেন রেগুলেটর আর সুইচটা চুতুন চুদাং টাংডে রাফি ইংকির পামি নাংজি এলপিজি আর সিলিন্ডার পেন আলং থু আলং আন গ্যাস কাপে চেলেং জিয়াফান মেসেন আর রাবার আপাইপসি চেপারি দেং নাংজি এলপিজি কে কায়াহুদ গ্যাস কে কায় আলাইটার সি এন নাংজি মে কয় চেট আসুপেন কে কায় কে দেট নাংজি এলপিজি আলং টু লাপেন গ্যাস আর সিলিন্ডার কে বাকলে দু পোলোতে গ্যাস এজেন্সি আসাই হেমালং পনসিরাক সি হাডা কে ক্লেম আসাই খিয়াতুমা ফানসি পাপিলাং পামি পেনসি পাসেলাম নাংজি পলোথিন নাপেন প্লাস্টিক হরমু কে এন পেন

0: kaplung ke tinco me ong tang la tum kaplung
1: la puana ponang litum lun bari malun ki kapar jua jai me kang teng along ason ason lun bari malun arjuik sinang arjuik long tanglo laki akashwani difu
2: যাত্রী সকল অনুগ্রহ করে মন দিয়ক যাত্রার বেলিকা যদি টিসিএ টিকেট বিচারে দেখুয়াই দিব কিন্তু কোনোবাই যদি ওটিপি পিন বা পাসওয়ার্ড বিচারে তেন্তে তেওঁক ততালিকে খেদি দিব
3: আরবিআই কয় ওটিপি বা পিনৰ বাবে কল বা মেসেজ আহিলে অলপ সাবধান হব
1: লাকি আকাশবাণী দীপু জয়মেকে বাংলাকে এফএম বেনালং পেন মেগাহার্টজ ফারুই সিরাতক বরাসিরকে লাপেন আকাশবাণী রিফু স্টেশন অলংকে রটকাপার যুগে তো আনা যায় মেক্সেতামে নাংলিটুম নিউজ অন এয়ার অলং পেন্টা আর জিলং ইকজি আদুন্টু লামজুরা যায় মেক আং ডেং অলং টকস অন ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক আপুথা লামজির আর জুইক সিনাং লাবাং সোয়ালামজির কে টক লাকে অনিমা টক বিপি লাপেন লাসোয়ালামজির কাপড়িয়া বাঙামেন লাকে হারবামন রংপি
4: ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে পিঠে আদাং আন ইলিতুম বাই নং কেলং গাছিং বারবি দুইক ও লাসি ইসিবেত আসাইলে ক্লেম সিতা সুপিনসু আফান পাবাত চাতাদু সুরলো আফানতাদু ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে মতে পিঠে আদাং আন টাকা কেপি পাচিং বার জি আর্নি ইলিতুম কে দামতা পেনাং আন কে সোয়ারলু পেন সুপিনসু আফান আসাই কে ক্লেম রাপেট সিতা সুপিনসু অতুম আফান প্রমোশন আবেদত তদু লাপেন কে সোয়ারলু আফানতা আবেদত তদু লাসি সাই জং সি ক্লেম রাপেট পুলু তংতে পাচিং বার বেদনাং পো লাপেন কে বাইনং কেলং তামে কেপি আনং এ তা ইসি বেদনাং পো সোপিনসো অফানে সুরি থমকেপ বুলো দাংতে সোরল অফানতা থমকেপ নাংপো লাপেন কে কেদুক পেন কেপ্লাংতা লু কে থেকলে এসিভেট বুলুতে কেপ্লাং আফান বরেং আবার সাই পিছত কে চকছে কেদুক আতুম আফানতা পি নাংপো লাপেন কে বাইনং কিপিতালু আসাইজং সিক্লাম রাপেট বুলুতে বাইনং কিপি কেলং কিপিতা পাচিংবার ভেট নাংপো লাসি পিনি ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে মাতে পিঠে আদাং আন টাঙ্কা কিপি পাচিংবার জি আর্নি আলং থান পাচিনি পন ইকপো ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে মতে পিঠে আদাং আন টাঙ্কা কিপি পাচিংবার জি আর্নি কেসেং আনিংকান লাকে নিংকান সুরি হিনি রা ক্রেসির ক্যাপ লাপেন কে কেসেং আসং আতুম লাকে ইউনাইটেড নেশন লাপেন কচেরাবদুন আসং আমেন লাকে ইউনাইটেড নেশন উইমেন মতে UNW লাপেন ইন্টারন্যাশনাল লেবর অর্গানাইজেশন লাপেন কে ইকুয়াল পে ইন্টারন্যাশনাল কোলিয়েশন মাতে EPIC ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে মাতে পিঠে আদাং আন টাঙ্কা কিপি পাচিংবার জি আর্নি কাতালন চেং লাবাং কে নিকান সুরহিনী রা ইংকয় নিফাই ক্রেনের ক্যাপ চিটিয়া চিকলু হেনলো ইরেতুম ইন্টারন্যাশনাল মাতে পিঠে আদাং আন আরিপোর্ট কেলং আতেং কে লাপু হেনলো ইংদেং এসি ইউনাইটেড স্টেটস ইউনাইটেড স্টেটস অলং সুপিনসু আতুমপেন পাংবার দামলোতে ডলার ইসি পুলোতে বাইনং কেলং সোয়ারলু এশিয়ান আমেরিকান আফানকে পয়সা ট্রকনেরকেব্রা ফ আফ্রিকান আমেরিকান আফানকে ট্রকেব্রা এসি নেটিভ আমেরিকান আতুম আফান ফকেব্রা নেরকেব লাপেনকে ল্যাটিনা আফান বাং ফকেব্রাকে থম লাসি রিপোর্ট আতেং লংদাম পুলোতে চিংবার বেদোপিক

0: ta long le do lang pot pe do nang la so
1: Hmm.
0: bang ke ave det nang po apo la ni li just met ke la na lo tan the la so kapa vi det ji pulo tang te ke tin long ta aham phang ham tin long sita me right thinking person atum do la kamatha ke chok kamatha ke keng la so na bang phu atum do hal he bang phu tum si nang bar nang kok po la tum si ching ki che thanang ko pu pu ta am pen ke kopi ko so alam pen si kai ta ka charvo i do charvo ching chek do kok ma hala bang so la ma ing si ring chap pe me si akhai do anang bong ta me la so ame kara tum pha na bang kela ke thana bang pachini nang bo la son lo pulo te la so ka charvo bang kapre kapre kang bong la bang so ka charvo bang asap an ke ing ar po pu si ne li ma ta
1: besar lam sar pamuna li ta pu poniklo 2003 malom la bang so suluk sodak laben sondak taksi litum akapre kalam chathanam nai loitum la karbiang long pen kache koi not mate asamen kache koi not la pudam lo pulote a khoya lam pen tame kai kai ta la pason kachar vu sai du ko kiti la se la kemen khyang bong se kai kai ta kachar vu du lo se kemen khyang bong isi angriang don la pen mun sam ke dolong je phan ning li pen kupia bdc radio karjurat man thani sa
0: লাসো আদুয়া হয় আলাম পেন পুলোতে এলিতম কে লাপু নাগাল্যান্ড পেন্টালো মেঘালয় পেন দাদু কগলো লাসি লাদাখ কে জাসেমেট কে সোনা বাং কে লাপু সনল আলা তুম তা রন মাই কে বাংলে লংলে ফেলাঙানা চেরাই গালি মাতি দি
1: খালি
0: লাপেন কে কার্বিয়াং লং নন আদাং পিলা মাথা এলিতম কার্বিয়াং লং আলাম সি জেথানপ কার্বিয়াং লং বাং আদুই আহয় আবাং কে হা নিংকান ফারুক ক্রিস ইর ক্যাবরা ফক ক্যাবরা ই সি আউট সি বাং ফ্লাক পে মিল পেন হালাবাং সো আত্যেং বাং সি হালাবাং সো পেন আফি কে এলি তুমকে ফারুক ক্রিস ইর ক্যাবরা ফক ক্যাবরা ইসি আ নিঙ্কান আফি কে নাগাল্যান্ড আনা সি তামে এ চাকটা এলি তুমকে হাপু কে পেট দাম দে মেঘালয় আনা সি তামে এ চাকটা এলি তুমকে পেট দাম দে আসি পেট দাম দে দেখলো পুলো তাং তে দা কাচার বই না পেন নাগা তুম ফান ভাংরি পুটাইলি তুম পুপে খাসি তুম দাক নাং দু লংলে পুটাইলি তুম পুপে হালা তুম নাং দু দুন সিতা দা কার্বিয়াং লং তেং দু নাং পো লাপেন খাসি তুম সিতা দু স তেং সি দু নাং পো লা স তেং ইং সি দোলো পুলো তাং ইলি তুম কার্বিয়া মুনি দা খাসি মেঘালয় আর লুডো হালা তুম বাং হাডাক দু দুন পে মেলো চার বো চিং চেক হবে লাসি লা স তেং সি হালা পু খাসি তুম সিতা পুলে ডোকক সিতা মে দাক কার্বিয়াং লং আ রাত আমেকা রাতেং সেই নাং দৌ দু নাং পোলা সো তেং ল পুলো তেলি তুমি চার বো চিং চে গাবে দেজি লাপেনলা আদুয়ে হয় বাঙ্গে বাং আফ্রাঙ্গে ফ্লাক টেকাং চেন দুলো লাপেনলা বঙ্গে কনস্টিটিউশনালি ভ্যালিড কনস্টিটিউশন আর তেংকে লাবাং সো আদুই আহয় বাঙ্কে চক ভেট লাবাঙ্গে ক্লার চেন লাসিলা সো তেং বাঙ্কে হালা পুয়া মুনি তা নাং পেট পেটে নাং পো পুই লি তুম সিতা ডাক কার্বিয়াং লং পেন সিতা দেংলিম সিতা মে মন সেট সিতা মে পেট পেটে নাং পো লা সো জং সি লি তুমাং বং কাছি চিনি সেরয় পুপু লাসোগ পিলমা কাছে ক্রয় সে রং সি দোলো বুলোতে লাসন খেই নিয়াং বং খাই কাপড়ে কাপড়ে গাং বং কাচার বো বাঙ্গে আবে দেজি পুসি নেলি মাথা
1: সনসি কি দাম তামালাং কাঠি লং সু লং তাল হাই লাম নাং ল সে কুমা নে কপি নে দা কুমা খে দাং চক ছিনে লাং ইলি তুম না জং দেখে দেখল সে হলা সন লং আফান নাং ইলি তুম আখে ফান কপি সি বিদি পি সা
0: বাং খেলামে বাং জেথান পো এলি তুমা খেলাম গে এলি তুম সি জেথান নং পো হালা বাং সহুতা নীলি গে থেকলং বাং কে লাদাখ এলি তুম কার্বিয়াং লং সর কে কে চক চি আবি কে চক চি আবি পু নেলি পুদাম গে তো হালা বাংহিনিয়া মুনি গে আপ্রাণ দাম জুইল হে হালা বাং কে এলি তুম তাই কোপাই কে লাং নল বাং কে ফো তুম তা কোপাই কে লাং নল তারমানে হালা বাং সহুত এলি তুম আং বং লা কার্বিয়াং লং ফাঙ্গদং দু ও পালাম দৌ মাতি দি লাপেন হালা বাংহিনিয়া মুনি আর জি আমু মাং তা প্রেক পিক লাপুয় আপেন কে আপর তা হেন দাক কাঙ্ঠি লাং সো লং সন হা তকানো লা তুম আজো বাজি থ্রক্সিন আর কেবান হা দাক দু হেন লগে চক ছিল তো দোলো মেল সীতাকে আলাং লি তুম দাক আদুং আরায় মনে রা রং মুনি পেন ইং সি দামরা পেট দোরা পেট পুসন দে হালা স ইনসিডেন্ট বাং হাবি দেজি আস কোপাই কে লাং নৌ বাং হাবি দেজি লাই সন লাপেন কে কার্বিয়াং লং আর লোকে দো মুনি তুমি তামে নিংপং জং দিতি হেদি লাস বাং আসাপ চেখাং সিগে মে নন আকাই বাং গে আপির ঠে মাসি নং এ প্রেক পিক মা দিদি লাপেন কে হালা বাং সহুত লাস মোবাইল কে অট ক্রাই হালা তা এ সন লো লাসি লাস মোবাইল পি নে কে অত তা চেরে নাই ন লম কে লাপেন কে হালা কুমানে চক চে দেট লো পুসিতা মে হালা কে চক চে বাং ফান সিতা মেন মেন অট ফিট লাসো বাং এলি তুম নেপসি

0: non mange arona tang alam du ko ma thidi arona tang yong sike chok chi theklor lo ba tin me me lo pusita me adung police station do jan do hala so long mang se li tum mang pate box sike me me thangari deng che pari deng bulo te lata dai te dung la se hala so jong se hala bang so uta la son yong si claim po son te thang ka siksa ka ve de jita non mange sung krung lo bang fli cap ra troxy bag do bona monin armu neblo pini non puta jok je der la আসি ইলিতুম সিতামে নিং পেন হালাস হুদবং লাসন আনসি ফুল ইলিতুম কে লো কচারলি সিতামে কাডো বেদ ইংতান সি দামনাং কো মানে নগাও মানে গুয়াহাটি সন সি দামনাং কো লপে নাদাক দামনাং কো ফুলতে বাং হেম সি দোনাং কো আর নাম চু পিপ দোনাং কো হালাবং সহর লপ আনসি কে ক্লেম লো লতুম আদন আদন সি কেরি দাম দাক দোমা বেমা লপান লসে হালাতুম সিতামে রাইট থিংকিং পার্সন দো হালাতুম দা কামাথা কে চক কে প্লেং কামাথা থেকে তুম দো তেহালা তুমি তাহলে সো মেথাং ফানচে আঠে এলে তুমকে স্টেট ইসিভেদ মনিট লংরি ইসিভেদ মনিট আপেন পিনি পেন নাবলে কে দোরাব চম মনিট গালি হা কোমান তু ওয়ে পেন নেসি দোরাব চম এলে তুম সিতা বাং সিতা লা সো লামা বাংকে লা ফুলক পেন তুমরুরূপ তুমরাই রাই জলা সো আবাং আনিং আং থিনা বাং এলে তুমা সব চেখাং চেলোতে মেসেঞ্জি পুসি নেলি মালা সঞ্জং সি চেখাং লো পুলো তাংতে লাপেন জাস মাইকে আরো নাতাং আরো নবাং এলি তুম সে পারি ডেং দে দে নাই মেন মেন কে জং সি লাসন ক্লেম লো পুলোতে পুলিশ আর রিডিং পুলিশ আর দু নলং কে আলং থিং পুলিশ স্টেশন দো আসি ফুলক নেপচেক পুইতামে হালা ডাকসি পেলে নাই মেথাং জং সি আরো সে পারি ডেং দে লো পুলোতে লাগে আদাই ডো কলো কে ফোজি দা ফো দে পো আসি লাসন কাংথি লাংসো আসন আল্লামা বাংকে ননে ফ্রাংকে ফু ফেদের নাই বাং ফাংসি নেলি মাথা লাপেন কে লি তুম কাদু বে তুম সি দামে হালাসো তিং সি বরি নাই
1: সোশ্যাল মিডিয়া ননা কাই কে চে থাং পিকসা সিলা সোশ্যাল মিডিয়া আ জয়নে বেন দাইলি তুম খে পেন খেং বং কচারবু লাপসন দুকক টি তেলা সি সোশ্যাল মিডিয়া বেন তেলা খে পেন খেং বং কচারবু পাবিদা জি ফান লি তুম খাং উন মাসা
0: খাং উন বল হলা সোশ্যাল মিডিয়া কে দামা তুম সোশ্যাল মিডিয়া কে অর্ডার তুম দা আ মোবাইল হ্যান্ডসেট বাং অট থেকল সোশ্যাল ফেসবুক দাম থেক লাপেন কে গোপিল ইউটিউব অলং আপলোড থেক লাসো কে থেক চট বাঙালি দে নেই আহকল সোশ্যাল মিডিয়া বাংকে আলি দাদু জংসি অট থেক পেমেল বলুতে জংসি কপিনে সন বাক আল্লামা ফুঠাক জংসি লিতুম লামথে চেপা চয় নেই বলুতে সোশ্যাল মিডিয়া ফেসবুক পি নেপেন কে জয় পিক প্রাপ পিক মাতে দি আমি নাদাকে লাপান টাঙ্কা দাম দে নন তা বাং ফারু থ্রক ফ বাং সুরি ইং কয় ঠংকে বা মনে জং সিলি তুম চে টং সি চেং বাই নাই পুলোতে ক আনা টাঙ্কা নেগে দামি আদা সেটা নন সোশ্যাল মিডিয়া লং ইয়ং সিলি তুম পিলো পুলো তাঙ্কে লাগে আর সুরি গালি আর লাক তা কমানে কমানে তুমকে লে রক জি আলা সত তেং পুলোতে লাসি কে নাং সত কেমে সে নালাম এলি তুম কাছে থানজি লাসন বিডি সরে সিতামে কাছে পাচয় জি এফান পুলোতে লা আকেরাপ থেদুং যে জং সি অর ঠেক ঠে পুলোতে লাকে সুঙি রাপ ক্রুং কামল লাপেন কি সুং দা সুং বম ল নন এলি তুম লাস সোশ্যাল মিডিয়া কে অট কে ঠেক ঠে পুল কি পুনাং পো ঠেক স্যার আসন তে লাসন ক্লাংলে দে জি আজ আবাং ফুটিন সিতামে নন বাং কে কেউ দু এলি তোমার সোশ্যাল মিডিয়া কে অত পুলো তে লোকে ঠেকে তুম লোক মাতি দি লু ঠেক ঠেপি না তুমি অত এলো সিয়ালাং তুমি তালা বাং মাথা নাম কপি আ কন্টেন্সি কপি আ সন আলাম আর জানসি লা সোশ্যাল মিডিয়া লং কি পি মে মা কি পি নো মা খালা বাং স বাং এলি তুম লা সোশ্যাল মিডিয়া কে অত তুম মাথা ঠেক নাং পো মাথা নাং পো লা সো কা মাথা টেংসি ক্লেম নাং পো লাসি লা স বাং ইলি তুম সিতা চেরে নেই লাপেনকে বাং আখাই কাপড়ে কাপড়ে কা তুম সিতা মে চেরে নেই সোশ্যাল মিডিয়া লা বংশ ইম্পর্টেন্স বাংকে বিচারালাম নিউজ পেপার লংকে বাং হাডা কা কন্টেন্ট লাঙ্গি পিমে মা পিনো মা লাসন দই ইলেকট্রনিক মিডিয়া লং সিতা মে জং সিলি তুম লো লো পুলো তাং থে গোপিলো মা পিমে মা পিনো মা হালা তুম লাঙ্গি সিতা নন কে ঠেক লং আসন বাংকে ফেসবুক তাং হ ইউটিউব পিনে লং বাংকে হালা তুমকে পেনাং নুং লাংলে লাসি নেলি গুপি মা গেলো নাংলি গুপি মা গেলো তা ক্লাং এলো লাপেন হা ডাকলো টাংলো পুলোতে লাগে পেঠে আর ডাঙ মনে চুমসি কে লাংলো
1: খে সু আজু টাং জুবাত নিম রকম পিন্ডেং সম্পদ চারি চালম লাপেন কে দো আনা যা কম কোসো না বিদি পেন্সি চেরাই কম থিবুঞ্জি সা
0: পিন্ডেং সম্পদ পুলোতে মেথা পিন্ডেং সম্পদ বাঙ্গে চিংহন নং পো লাপেন কে লা সব পিন্ডেং সম্পদ সিতালি তুম সনসে তা ঠেক নাই বিচারলাম ননে লি তোমার পেন্ডিং সময় পহু সিপং পিনে নে সিতামে গোপিলমা হা হুজাই মানে সিগে থাক হা বাং

0: কমসে থাক এলিকে নাম দন প্রচার বাক চলে সঙ্গে লাদাখ সে লাদাখ বাঙ্গে গোপিন মহালা ল লা চোখি চোখা লান্তা নাংলি রকল আমাঙ্গে লিতুম আর নাম গেলংে বাঙাতুম জলা সনসিদলা সিলাস চেরাই কম নেই বলতে এ সন বাঙ্কে কার বিয়ে তুম বাঙ্কে এলি তুমি কাইটা কে দেড় দুন নন সিদা কে দেড় দুন লাস প্যাটেন লমা জিও ট্যাগিং কপিনে নিয়ে লাহুই বাং ক্লেম নাই ক্লেম লো বলতে আবাং নুটকা প্রেগে তুম নাং অদুন ঠেক ঠেলাম লাসি জুটাং জুবাত বলতে কিলুনকে কান্দেট কালি গেমা দিদি কালচার বলতে এশিয়া খেয়ে এতুম কপিমাকে ঠেক হা কমানটু ওয়ে পেন কপি সিনাঙে ঠেক মা হলাস কাচিনিমা হালাসো কাদু ভি পাংরুম পেট বাং ফানসি পুদাম লাসি জুটাং জুবাত সিতামে লাপেনকে লুনকানংসি লাচে রাইথিপ নেই বলতে কার বিয়া লাম দাচে ঠেক নেই কার বিয়া লাম ইংসি যে ঠেক ঠে লুন তা নন্মা কাপ্রে কে আইলে তুম ঠেক ঠে দেটপ সনসে ঠেক ঠে দেটপ বোচে ঠেক ঠে দেটপ লাসি হাকু তুমকে বাং এল লামা বাঙ্গে যে ঠেক পেমে মারি রে তক কুরলে ঠেক ঠে তালাম তুম কার বি আল্লামা বাঙে ঠেক পেমে লাসি হালা লুগে ঠেক ঠেউবে তুম কাসন সে ঠেক আঙা লুন পি নে ইংসি ননেলি তুমার জুলো পুলোতে লা ননেলি তুমা হির জির তাঙ হব আসন গা প্রেকা প্রেকা বোচে গে হালা সং ডেং বাং ননতা লিডুন দে দে কে লিডুনিয়ে দে দা ঠে বাঙ্কে লাকে ইলি তুম লাই মে থাং আল্লামা বাং নন চেতি নে বমলো লাসি লা জুতাং জুবাত ল কাদু গবিলো লা সো ইংসি চেরাই কম থে প্রকে চেংসি গে ইলি তুম বাঙ্গে লাই মেথাং আলাম বাং চেঠেক পেমেনি লাসো চেঠেক পেমেলো পুলো তাংতে চকি পুষি নেলি মাথা লান পার সি তামে দাগলি তুমি চিরে নাই বাংকে ননকে ইংতানা কালচার সি জাসেমেটকে বাং হাই ডং কিমাতে দি লাসো কে হাই ডং আং বং সি তামে কপিলমা এলি তুম লাই মেথাং জুতাং জুবাত আবাং আন সি তামে এই নাংপো চারি চালমা মোমকে লাংদামলো পুলো তো নন এলি তুমে থাং ফালে চে লাংদাম নাং ইন্ডিপেন্ডেন্স কে লং আর্নি পেনসি এলি তুম ফানসি তামে আদাং এসি চারি চালমা মৌল আলা পলিটিক্যাল ল আলাদা বাংলায় কে ঠাই পিডো সিক্স শেডুল দো লাপেন হালা সিক্স শেডুল লং কো পি পি সি কে ডোমা কাবে মা লাগালি তুম গাডো গবে তা কাছি নিয়ে তুমি নন বাঙে কে অং ল হালা স টেং পেন কে ক্লেম যে বাং ফানসি এলি তুম বরি নং খকবো লাসি লাহুই কাডো কাবে কাছে রাই কম যে বাং ফান কে এলি তুম ফানে কাউন্সিল নং পিল লাসি লা কাউন্সিল কাচারি তুম বাংসি লাহাই কাডু কাবে বাংকে লাম কি জুতাং জুবাত কাডু কাবে সে তা ডাকসি আলাংলি তুমি কোসনসি কেচে রাই কম থেকিমা হালহুই আরন তাং পিনচংসি লাবং এচে রাই নাংপো পুসি নেলি আংকে লাস টেং ল বুলোতে লা আরন কা পিনচং উ না যা কং হেলো নন লমকে যা কং কে থেনাই কে ননে কাউন্সিল লং আমাকে ঝাক দো হাদা কিসুং লর দো প্যারাগ্রাফ থ্রি দো প্যারাগ্রাফ থ্রি এ এডিশনাল লাসনা পাওয়ার দো হালা স পাওয়ার টেং ইংসি আরন আং পিনচং দুন পেমে ঠেক লো পুলোতে এলি তুম এমেথাং আল্লামা কি আজু টাং জুবাত কাডু হাবিস্তা চেরাই কম উঞ্জি চেরাই কম থেকে বুঝে নেলি মাথা
1: নর্থ ইস্ট নাকি দোয়ান কে পুদাম লো পথে খে সো সাইডে লাসে স্যার খে সো কে দোয়ান সরকার পেন কুপি পিসি জাকং কে লং লা পেন কো আন সি এলে তুমলা স জাকং পেন চেরাই কম উঞ্জি সালে তুমলা খে সো আং বঙ্গান পেন
0: তো কনস্টিটিউশন জং সি লাংদাম লো পুলোতে তৈলি তুম ভানসি তামে সিক্স শেডিউল নং পিল লসন থত সি কপিলমা মিজু তুম কেয়া তা ফ্রাঙ্গে সিক্স শেডিউল নন কে ফি স্টেট চলং লুম বংকে লসন ধাক থাকসি লাদাখ খাসি গারো লাপেন জয়ন্তিয়া তুমি তামে আমে থাঙা কাউন্সিল দল হালা স লং পেনসি লসো কাচেরাই কম ইয়ে বাং ফানকে বরে লান পার সি তামে নন নাগাল্যান্ড আমে থাঙা স্টেট পুইটা লসো পেন আ কেলে কে 371 হালা স্পেশিয়াল প্রভিজন দলাং লসন সি স্পেশিয়াল প্রভিজন মিজু তুম ফান্ডাডো ত্রিপুরা তুম ফান্ডাডো লাসে এলি তুম বাং ফাঙে স স্পেশিয়াল প্রভিজন পুকাবি হে সিক্স শেডিউল আলং সি কামে মে আন কে ডাকসি থাইল পেলা স টেং সি আফি এলি তুম কাছে সং দোল আফং আফং কাছে সং দোল ওয়ে ওয়ে কাছে সং দোল আলাস কাছে সং টেং সি এম ও ইউ পি নে চে টকল এম ও এস চে টকল আলাস টেং সি আকেলে সে সিক্স শেডিউল পেন আকেলে পুইটা নাং পিল লাসে হালা হাই আবাং সে এলি তুম নন বাংকে আকাম পে বাং পে মে ঠেক নাংপো লালো পুলো তাংতে এলি তুম ল পেন লাকে খাই সোমার আনসি তামে চেরাই কম থেক পোলান পারসি তামে এলি তুমকে লাং নাই বাংকে আর্টিকুল লা ফান্ডামেন্টাল রাইটস লং পেনসি তামে হাডাক পেনসি তা লং পো লা সন্তসে আর্টিকুল 29 না লং মাসি তা হাডাক মাতাকে টক দো জংসে আমে থাঙা লাম দো কক আমে থাঙা স্ক্রিপ্ট দো কক আমে থাঙা কালচার দো কক পুলো তাংতে লাকা চেরাই উনা যা কং দো লা সন্তসে আর্টিকুল 357 মে 347 মে কান মিয়ংটা আলাসো আতেং সিতামে নন

0: litum si ta me thang alam si ta me samang bong ta pa pehok un state government atum la so aja kong president phan ki pido la si la hui kardo ka ve noi litum kiri nai ke constitution na provision ko pi pido ma hala hui lang na mumbai un person fundamental rights along ja samet pet ka article 19 la lapen article 14 da wang joipo lapen article 29 da wang article 347 meang yang ta la hui ta wang po la so teng lo pulote hala dak pensi li tumai ja kong mang ke chiri dunang po la so chiri dun lo pulote chok nang hi pusi neli ke matha
1: ke pen ke yang bong yang si char bolo pati ili tum munit tum ke apran ke dam bek to la ke ko mane ko na ne dim ke du o dim da pran dam ta du lo la se sa non ke bang ji a por mang ke ko son a bi di pen sila ka char bo po hin mang ke ke pa vi det un ji sar nang li ke ju si radio kar ju ra tum
0: la so a impact ke bang ke la ke a impact ke the dung lo da ke khai kapre kapre kang bong yong si ga charvo dolo kache chok dolo ron maya son anang ding nang lelo pulo tangte munita pran ke dam dupo akhia dat kana hok dupo lapen la song bong wen ta displacement dupo non elitum da ge hemeri thir klong puita me elitum sita me bang sita me la so adim che trek nang ko kupo kache trek lo pulo te hadak ke do dam ji ka preka dim ma ko son panela chi ne la huya ki sung dolo লানপার সিটা মে সোয়ার লুয়তুম লপেন ও সোমার তুম কে ফো বাং আকেলি হলস জংসি খেই কাপড়ে কাপড়ে গাং বং আচার বো ডোলো বুলোতে আরলো সোমার লপেন কে ও সোমার তুম কে ফো বাং লিচে লাসি লসং বং মুপেন পুলো প্রাণমুইটা দাম্পো প্রাণমুইকে দাম্পো না পো 2005 এন ইনকান্তা এলি তুম তা চার্চি মালং কে বাং ফ্লিকেপ সোসেনে পিনে দাম জিলো মাতে দি লানপার সিটা মে আরো সোমার তুম লসন কে ফোডো লাসি কাপাবে পিনাই পুলোতাং তে লাদাখ কে কেলাং নাং ইয়া বাং কে সরকার আতুম সিতামে জাসমে লাস ইকোনমিক কন্ডিশন বাং চোকলেম চোদামা মৌকাং থুর থে গিয়া বাং ফানজং সি আবাং ফুতিন সিতামে আহেম চোলং রেপ দোলং রেপ পুলোতাং তে লাস কাচার বু জিয়া বাং কে লাপান নাং ক্লাং ক্লে দে জি পুই মথা জং সি কিছু লং লি দু বুলো থে কিছু লং তুম মাঙা চুপি তিন দু লাসন দেব নিতুম ফান ডিপ্রাইভেশন নিতুম ফান কে লাং রেম নিতুম ফান কি পি পন পে জোলা হুয়া লাম নাং দোক পো লাসে লাসো কাপা চিংরি থেকে পা গভর্নমেন্ট তুম ক্লেম তে মেসেন লান পার সিতামে গোপিল মহলা আস হাম ফাং তিন লং সিতামে আ খাই তিন লং সিতামে লা রাইট থিঙ্কিং পার্সন তুম কামাথা কে চক লাপেন কামাথা কে কেং জোলা সো আবাং ফুয়া তুম বাং লা হুই কাদো হুই কাইটা চেরক দুন টক পেন লাং দুন রা মেথাং মেথাং আহাম ফাং মেকার তুম ফান চে থান লো পুলোতে মেন মেন লে উন এটা পিজো কে লবাং সো কাচার বো বাং আবেদে জি পুসি নেলি মাথা
1: প্রিভেনশন অফ কমুনিয়াল ইনসিডেন্টস আসো পুঠাক এ তুম চে থান পন লো চিংকি পন লো লাপেন রিডিও কার জোরা তুম তামে পিনান কে নং চিনি দুন পু পুসি নিং থেলো লসার ইলি তুম লা সোলাম চে থান নাম পুলোতে টং টং কে জু জে সে তামে এসিয়া পরলাম দো কক পট পিনি বাঙ্গলা পান চে থান পেন লে তুম ইনটন পনে কল না
0: জক লো কার্ডম
1: কার্ডম
2: লাপানা পণং লিতুম পিনিয়ালাম জি রাজাই মেক আং দেং আলং খর সিং তেরোন লাপেন হুটবাং হারমোনি বেয়াং বং চিউ চিপুত আর জুইক লং তাংলো লাকে আকাশবাণী দীপু

কিনাংসত কাপা চিনিয়া লামজির আর্যইকথা পীরঠে মুনিত কিচান কিচারা লং খাংডু নিকথা হেমটু নিশিয়া লং মনির আফাই পাজু মিগ্রা দেট কাচিংঠুরা লং চেরাপ্ত নিকথা মনির আফাই নাকি বাদ ও হেলো দেট লাপেন খাই কাচিংঠুরা লং কেথে নাই নাকি খামখেদুন নাংলি হেম কাছু বোচিয়া লং ও সোমার আফাই কাপাং তুইজিয়া ফান নিং ইলেপ পেট পেন মাথা ইকনাংজি ও সোমার আফাই কেদু ওতা কেনাং সৎকালি কেঅং ও এ আফাই আ ও সোমার পেন সি নাংলি রেংডক রিং নি পেন দোলংজি নাংলি জং সি রেংডক রিং নি পেন দোজি লাপেন আসার পি আউ সো আতুমাফান আ ও কাপ্রাণ পাপা মেসেনজি পুলোতে ও সোমার আফাই চেপাং তুই নাংজি নাংলি জং সি লাপুসন ক্লেম্পন লোতে নাংলি লাপেন দেড় ফান্টা কিমেসে নাং থেকল পলথিন আপেন প্লাস্টিকের হরমু কে এন পেন চিপাহে লুনাংজি

পলটিন আপেন প্লাস্টিক হরমু কিছু পেড়ি ইঙা চয়নি তোমন তিপ্রিন দং চান লাপেন লাংবি আন তা চেহু এটল পলটিন আপেন প্লাস্টিক হরমু আন হেমকম হেমরায়া লং বার থাপ থেরা ইলং আদিম হিলি খুদ্রা হালাদাকি বারদাম ইকনাংজি কালি টিমেট হর টুটসি কেনাংজি পলটিন আপেন প্লাস্টিক হরমু কাচুপিরি ডিং পেন ই অক আপ্রাণ আফান্তা হেনু আঠি কে লাবাংসু হরমু পেন আসন আসন কিসু লাপেন ক্যান্সার কিসুতা চলং ঠেক লাসি পলটিন আপেন প্লাস্টিক হরমু চিপারি ডিং ডেটসি আকিমে কিনাং সৎকা পাচি নিয়ে লামজুকে লাপুয়ানিক চটল আদুন্থু হিন্দি লামার যান কালিয়া লুন কে রটকা পাই জুয়া জামেক আং ডেঙালং জুবিন গার্ক পেন কিলুন আলুন আর জুইক সেনাং আলুন আলাম থে জিয়ারে জিয়ারে

লাকি আকাশবাণী দীপু জাইমেকে বাং লাকি এফএম বেনা লংপেন মেগাহার্টস ফারুই সিরা তকবরা সেরকেপ লাপেন আকাশবাণী দীপু স্টেশন লংপেন কাপাচাটাক আজাইমেকে দো আনস তামিনাং লিটুম নিউজ অন এয়ার এপস লংপেন তা আরজু লং ইকজি আদুন্থু ডেড লং রিচিং হন লুন কেরত কাপার জু আজাইমেক আং দেং লং আপ্রাং সি মঙ্গল সিং রোপেন কিলুন আলুন আরজু ইকসেনাং আলুনালাম থে কারডম কাচিং হন কার্বি আংলং

আদন্থু নাজিমা রংচেহন পিলাপেন আরিয়া সাংহা তুমপেন কি লুনালুন আর্জুইক সেনাং আলুনালাম থে আসেংকান সেংকান।

লুনকে রটকা পার জুয়া যায় মেকাং ডেঙালং আসন আসন দেডলং রিচিং হনালুন আর জুইগলং তাংল লাকি আকাশবাণী টিফু আদুন্ঠু আসামিস লামার জান কালিয়া লুন কে রটকা পার জুয়া যায় মেকাং ডেঙালং আপ্রাংসি জুবিংগার্ড পেঙ্কিলুন আলুন আর জুইক সিনাং আলুন আলাম থে জীবন ঘুড়ি

0: si ke so amuni jong si nangli dung do puta man tu ne pa pasear phatru droplet infection dam juilo pulonte la sopot nangli ke long led men men ke long led ta hai la si mo ningkan pho ba ningkan gap ba ningkan inkoi a pc a ke so bang long lok ta hai la si incubation period la si isiatam do la pan it's a chronic disease mane po pen ke long acute pulon men men pulo hala man chronic disease mane po pen si long po ala mang ke
1: churulot han pasin di pon pho tangte labang so ke so ke mi det un la pusan ta do ma
0: la so ke so ke jong si chelang do da prang pulon de ke mi da ji angko chelang dun der u pusta ke mi ke mi da ji se ta deformities mate hak keng ala katikok katiki dokok anambang halake hala ketika ko bang dokok posita hala akisu bang medaji doai daru chupami pulante ke memedet ji pukali medaji doai chup pulante
1: tangte la bang so ke so e ok pranapan ko an ka phere memedu
0: ka phere meme bang ke mu pen ni li ki puason si ketika ko dokok lo pulante akeng mitlong dong ari avedet tong lai ke katurak dokok pu aka preke ka phere meme puke avedaji ta hai doai chulo pulante medaji
1: tangte la bang so ke so ku puason pen si ka chelang ponik po
0: la so ke so ka chilang pona bangke jongsi mo penili pu bomason areng along konane arthat namason mane rc son ba artho ke so ame hang long kang lun lan ke so pine dokok pulonde kate bok nai se ke chilang hem dam pen doctor tum long chepak nang don kalite leprosy workers do la tum long pen dam pen ke so chilang don fit pulonde avar sai ke joy ke pen chilang don mun de me
1: Surlo, bacini pon pon. Tang ti labang so ke so ko an kimi dap mati ko an midir lo jong si chilang dun daprang mati chilang dun der pusitame.
0: La so ke hini stage do mane isi ke multi bacillary pulo isi ke possible salary pulo. Possible salary e tum mangke adowai ke chuneng jari ding kloi cheklo yon frog. Bap che maximum cheklo yon cap. Angke multi bacillary pu mangke 12 months to 13 months cheklo yon krehni cheklo yon kre thom lan chune ke chu sia der klu la chupa melo plonte ke me deji la so ke so ke
1: tangti la bang so ke so ka chelang phan ili tumang kang along ke joy ki avar sai la pusan doik ma
0: itum mang kang malam ka chelang ji avar sai ke joy ki do hospital non ke leprosy department da dak under joint director da karbiang long long leprosy department do ce ke chu la kelang lang department do hadak yong si diagnose lo plonte মানে লাস্ট সি কে চৌবেক লো পুলন্দে দোয়াই দারু ডাকপেন দো ডাকপেন পিপন বম্প আংকো আলাং তুমফান এ ভয়বেট পিডেট দে পুসে নাং পাচু এন বম্পেন লাসো আ দোয়াই কে সু কাছে লাং আবার সাইকে ডাকপেন দো
1: চুরুলো স্যার নাং পাচিনি পন পো তাংতে লাবাং সো কে সো আরটা কি জুম পেন কে লং লা পুসান দা দো মা
0: লাসন দা দো মানে কার্বিয়াং লং দা বকুলিয়া লং নুদ্দলনন কে লাগে দোয়াই চু এট মেদ লো মানে আরটা কি জুম পেন সিকে লং লো লাগে
1: তাংতে লাবাং সো আরটা কি জুম তুম কে লং লাপু বাংকে মানে লং পেন কাচি উন পেন কালি পেন আমি না কাচো লং লাপু সন্তা দোইক মা
0: মানে পেন লং লি পুলন্দে সোর্স আভি ইনফেক্টিভ আ সোর্স আভি পুলন্দে লং লে দেতা হাই লাগে আ সোর্স জনি
1: তাংতে লাবাং সো কে সো কাচো লং আমুনি আবাং ফু আফান বাং পেন কে পাহি লু লাপু সন কো আন কে নাং সর ল
0: লাগে কে নাং সর আভি একচুয়ালি কে আফ্রাং কে ইতুম দাক কার্বিয়াং লং পুন পিরথে ডাং পুন লেপ্রোসি বলে কেলাং হিজিম দো নন কে হালা সন বলে ট্রিটমেন্ট আবে পো লাসি নন কে গভর্নমেন্ট তুমি সিয়া পলিসি দল যে লাহাই তোমান কে আইসোলেট নাং নেলো মানে পাপ্রেক নাং নেলো দরাব তুরটা ট্রিটমেন্ট চেলাং বমনতে থাং আকা তোরা আবে আগে রেসপিরেটরি ট্র্যাক থ্রু মোপেন ইনফেকশন এনোকান বেসিক লুট পুস্তা লা বাঙ্গাডি পান কন্টিজিয়াস মানে একদম সিরিয়াস মানে একদম পুচি উন থর থর ডেট পু আলাম আবে লাসি কাপা হেলো নেই কে আকাম আবে লা ইম তুমাং বংলে মানে এডন হেমলে জংসি লেপ্রোসি দুকক পুটা আলাং ফান আইসোলেট টাই নে নে আকা প্রেক ধিম লং বিদাং নে লা পু ড্রপ তুর পেন্সি ট্রিটমেন্ট এন্ড বম তামে
1: চরুলো থান পাকলার পন পত তাংতে লাবাং সো কে সো কোসন পেন্সি কাচেরে মেক ইচি
0: কাচেরে মেক মেক এট জি পুলন্দে কে ডো ইং থির বেট নেই একচুয়ালি হিস্ট্রি লাংনামলো পুলন্দে লাতুম ফান কে হেডি পুয়ার্স ম্যানস ডিজিজ মানে কিদ্দু কুতুম সিকে লং পপু কেটে আর কে আর লাহাই মানে বুন জাবরা লাহাই ওয়ার হকচু লাহেল ম্যাক্সিমাম কে স্লাম সিরিয়া লং সিদু লাসি লাহাই পেন চিরে নাং পো অঙ্ক কুমাত নে জং সি এডন আহেম লং

0: প্ৰচিড ডক পলন্তে ইমিডিয়েট ট্রিটমেন্ট এন্ড নাপ ট্রিটমেন্ট কে এন লগে লগে ইনফেক্টিভিটি বা কম দেট প চিউন দা চিউন এলো
1: তংতে লবাং সো কে সো হেম লং আপি এ পো মতে কে দোরা পেরা তুম কাচি নি কে নাং সট কে কপি লবাং সো কে সো ফান কে রাপ দো না ফান
0: কে রাপ দো না ফান পুলন্তে জং সি লং লক লো পুলন্তে হসপিটাল কে পন পন দা প্রাং লাপেন দবাই পাচু দো না প্রাং আংকো পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস পুডো জং সি আলাং তুম হেম জং সি ইনুদ কেসু বাং দো কক পুলন্তে আলাং তুম ফান্তা দবাই ইমুমু পিপি নিল তুম ডিপার্টমেন্ট নিল তুম সি দাম পো পিদাম দে রেটি রিফার্ম পেসিন পুই সিয়া দবাই দো লা মানে পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস মানে হালা তুম লং এক্সপোজ দে লম মতি আর ডুঙ্গা রাইডো কক লা সি লা সো দবাই পাচু দাম লতে থাঙ্গা কা তোরা আবি
1: ছোড়ো দে স্যার পাচি নি পন পন তাংতে নাংলি মহেত পুলো লাবাং সো কে সো কে লং পেন ইডি এ কেং কি মিট লাপুসান দো লাবাং সো আরি আ কেং কি মিট বাংকে কো আনার্জি কি দিং আ ফিসি কে চেমান ইকলো
0: লাগে আর জি দিং ক্লুই মানে লাগে স্টেজ টু বুক অপ স্টেজ টু স্টেজ টু লঙ্কে ডিফর্মিটিস স্টেজ ওয়ান লঙ্কা হবে স্টেজ টু কে ডিফর্মিটিস দোকক পাও স্টেজ টু আফানকে পেনান আর জিডিং লাসি লাহাই কা প্রিভেনশন ই আফান পলন্তে আর্লি ডিটেকশন এন্ড ট্রিটমেন্ট মানে স্টেজ ওয়ান আলং সিল তোমাকে কে ঠেক লং পেন ট্রিটমেন্ট পিডুন ফিডুম স্টেজ টু পে দাম দিতে না আঙ্কো জং সি স্টেজ টু আকেং কিমিট লং পুঠোয় ফিস রিকনস্ট্রাকটিভ সার্জারি পুডো গভর্নমেন্ট মেন সিলা ফ্রি অফ কস্ট কিপি দোদো সেটা হালা আকেং মিট লং হুড রিকনস্ট্রাকটিভ সার্জারি পুকে কায়ে টেঙেছে লং লেলো লাসি ইলি তোমা বাংকে কে ক্লেম নাই বাংকে আর্লি ডিটেকশন এন্ড ট্রিটমেন্ট মানে হা কে চেং পেন ডিটেক্ট দন দাপ্রাং নাং পো দবাই পাচু দন নাং পো লাসি কে মে পারলো
1: নাংতে নন নাং লি পুলো গভর্নমেন্ট পেন আকে জয় কে লাং লা পুসন দো লাসি ইলি তোমা লং গভর্নমেন্ট পেন আকে জয় পেন কো আনা কে রাব লং ল
0: আকে রাব পলন্তে লেপ্রোসি এফান পলন্তে আঁকি যায় পেনান দল দবাইটা আঁকি যায় প দবাইটা ফুল ট্রিটমেন্ট কোর্স আনকে আঁকি যায় প প্লাস আকেং পিনেলা ফুটওয়ার পিনেতে পি স্যান্ডেল হ্যাঁ মানে আকেং জংসি নার্ভ জংসি এফেক্টেড লো পুলন্তে কে সোসে দেজি লাসি পেনাং আন সিই কিছু সিই আঁকে সোকে লং তুমফানকে মে কে চিংহিপটা লাতুমানকে হেনো আঠে মানে মেকে চিংহি পুজতা আরি লংহাদি মেয়াং তাং লেলে দিয়ে লাসি মান তুনি লাঙ্গে সোতা চিনিম পুইতা লাতে থাং আকে সুচে লং লেদার পর হালা লাঙ্গে সো চেথার ওয়াকটা থাং চে চিচি নিল লাসি ফুটওয়ার কে পি আবাংকে গোজাল লে সাক চক পুজতা লাতে চিচি নিল গোজাল কে সেপটিক লং লক পুতা চি নিল লাসি ইনফেক্টেড আলসার ডক পো লাসি হালা তোমান স্পেশালাইজ কিং অব আসেন্ডেল তা লাতুমান পিপি লাহাইটা আকে জয়সে গভর্নমেন্ট মেন রনপন পো প্লাস হালা আকেং কাহিনোটা কাতে কক তুম আফানকে রিকনস্ট্রাকটিভ সার্জারি লেতা ফ্রিসি গভর্নমেন্ট তুম পিপন বমল
1: চরল স্যার পাচিনি ফোন ফোন তাংতে লাবাং সো কে সো তুম কপি পি পেন সে কাচেরি নাংজি
0: কাচেরি নাই কে মো পেন নিলিকি পুলো মানে তুম বাঙ্গে কাচেরি নাই কে মেগে চিং হিপ তহ লাং কে সো পেন তহ বা বিড়ি বিথুং কাপাং থাই কামচকলে মতুম পুজতা নানে তার বুর আক তহ পিনে কসনে গোজাল সাকলুত তহ লাই পান্তে চিরে নাং কক আঠে মানে ওয়ান্স হালা তুমলং গোজাল সাকলুত পোতা লাঙে চিচি নিদে পদাকে পিও পিও আলসার ডক পো আলসার ডক পো থু প লাহাই কে আংকে মো আনকে আকেং মিটলং সন ডক পো প্লাস লাহাই তুমফানকে হালা আকেং দা ক্রেং লাবি আর থো পুলন্তে হালা আং ই মো পেন লিকে চেং কি পোসন আং ই দা বেদে পো ক্রেং রোপো লাসি জাং থু চিবি দুনাই লাগ ফুড কেয়ার আমি থাং পিনে চেকলাম না পো ফুড কেয়ার তাং হ স্কিন কেয়ার তাহ একদম ক্রেং রোরাই লা তুমি লাসি জাং থু পিনে পেন লা নারিকল জাং থু পুনন পিনে লোশন পুন লাহাই বাং চিবি দুন ওনে
1: চুরুল স্যার পাচিনি পন পন তাংতে নাংলি কাচিনিয়া তেং পেন লা সো কে সইলি তুম কার বিয়াং লং আর লো কন ইং দাং লো
0: পেনাং আন্দো কার্বিয়াং লংকে সেটা নন এট প্রেজেন্টকে চু লা এলসিডিসি নম লম দবম এলসিডিসি আ ফ্রাংকে থ্রক্সি বেল নন আংকো বাংফ্লি আকি মিলং থু হাওড়া ঘাট আনো ফেন্সি লং হাওড়া ঘাট আনো বাংফ্লি লং ল নন পুলন্তে টোটেলকে বাংক্রি ইসি দোলা লাপু কার্বিয়াং লং বাং
1: সর স্যার পাচিনি তাংতে নাংলি তুম লাবাং সো কে সো আফান কাপচেরক টকপেন কে পা দুজি ফান কপি পিয়া সাইড ইং পন নিকলো
0: নিলি তুম ইন্ডিয়া গভর্নমেন্ট তুম পুলো যে জিরো ট্রান্সমিশন 2027 আং বং জিরো ট্রান্সমিশন লেপ্রোসি বাং জিরো ট্রান্সমিশন নাই পু লাসি নিলি তুম সেন্ট্রাল গভর্নমেন্ট পেন কিঠি কাটেং এলসিডিসি লেপ্রোসি কেস ডিটেকশন ক্যাম্পেইন লা বাং তা নিলি তুম পিনিং

0: থার্ড ইয়ার কনজিকিউটিভ থার্ড ইয়ার ক্লেম বমলো লাসি ন নাঙ্কু কাচি রক্ত তারিখ থংকেপ জানুয়ারি তারিখ থংকেপ মহাত্মা গান্ধী ডেট এনিভার্সারি আর্নি পেন এন্টি লেপ্রোসি ডে কাতালন পন জি লাসো হুট নিক্রেপলি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন স্ল্যাক 2025-26 নন টেকধুপ লাডে টাকালি নিলি তুম লেপ্রোসি ওয়ার্কার তুম তো লাতুমকে আর্নি বাং দা ফিল দাম্পম আংকে ফিল দাম পেনসি লাহাই তুমফান লিফলেট পি নে থান আঙ্কো কাছে রক্ত কসন মা লা লেপ্রোসি ওয়ার্কার তুম আর্নি বাং দা দাম্পম
1: তংতে

0: অফাৰৰ কে সাথ গিতা সাপো
1: এতিয়ালৈ এই যোজনাত 9 কোটি 50 লাখতকৈ অধিক লাভার্থী জড়িত হৈছে যদি আপুনিও 18 পৰা 40 বছৰৰ ভিতৰৰ তেন্তে মাহিলী অটল পেনচনৰ হৈতে যোজনাৰ তিনিটা নিশ্চিত লাভৰ বিষয়ে জানিবলৈ নিজৰ বেংকৰ শাখাৰ হৈতে যোগাযোগ কৰক
2: আদুনটু পিনিয়ালাম জি রাজাইমেক আং দেঙালং নবীন ক্রো লাপেন হুটবাং ফান্ডার টেরন আং বং চি হুচিপুত আর্জুদুনিক সিনা
3: আপ্রাং সিরি দিয়ক আর্জু আরাদ আনাফান সামে নিলিহেন পেন সুরি সুরি নিংকাং সামাকার্ডম পাজেরিগল পিনি কাচিং কি চেথান পঞ্জি আলহি সার পো লাকে ইনুত পং সি কি বুথেক পিক আবাং ফু আলাং লি কে পেনাং আন লুনা লং পুস্তামে কিবুদুন পিক আবাং ফুল আলাংলি কে কার্বি আলুন লং চট লাপুকালে হিন্দি আলুঞ্জের আসামিস আলুঞ্জের আলংস্তামে পেনাং আনকে বুদুন লোপুসি ইলিতুম চিনি লাসে আলাংলি ফানসে পিনি চোফা পাংজাং পানো কচোফা তেংপেন আলাংলি স্তামে ওয়াং এক এটল আলাংলি ম্যান লাকে নবীন ক্রো পু লাসে আকে হাই নাংলি ফান আফ্রাংসি আকাশবাণী দীপু হিন পেন লাপেন কে রেডিও কার্যা রাদ আন হিন পেন স্তামে সুরি সুরি নিং কাং সামা কারডম না পাজারিংলো
4: কারডম
3: তাতে খাই এলিতুম পিনি চিঙ্কি চেথান পঞ্জি আলাম থেকে নন হেজং স্তামিনি লি জং পনল লাসে আফ্রাংসি নাংলি ফান কার্যপন কাং তুং আলাম থেকে লাপুল নাংলি পং সি কি বুদুন চেং কে কমেন্টুম আলম পেনল লাপেন কে কুমাসি নাংলি ফান নিং নাং কাপারং পনল লাবাং সলাম থে নাংলি রিডিও কার্যার ফান থান পাচিন ইগজিমা
4: জাসে মেট পেদ বাং কে নিলি আনিং কান বাং কে চিপু থেকতে সিতামে নিলি হাউ বিহেক পেন সি বুদ বম বুদ বম বুদ বম বাং বম বাং বম পেন আমাত ইতি সিক্স আনিং কানা লম্পেন লাসহুত ইনুত বিভু তেরন লাসিন নীল ফানহালা ফেস্টিভ্যাল নং পনল নং পন পেন আমার লা স্টেজ লং নং পারলু ল লাসো পেন মাসে দুনবম দুনবম আমার নন পু সিতামে ভুট বম লা
3: তাংতে একে হাই নাং লি থান ল লা ফেস্টিভ্যাল আহুত সি কি বুদুন চেং ল লাসি বুদুন দে আফ্রাং পং সি কি বুদ কাচার লি কি অপশন লা কি হাই
4: নীলি কে কি চার লি প বাং কলা পু এনে পু ভুতারা ভুতারা ভুতারা ল আমাত লাবাং সো আতিউন কি লং দুন চেং বাং কে হালা লুনসে পো পানসিং ক্রু পুডু লাবাং কে পুনু তানে পুনু ল আমাত ঠিক লাসো নে হেম কে বাং আমা নীলি পং সিনাং এন দুন জ আমাত কি বুদ ল আমাত আলাং কে বুদ লাং দিং আমাত লাসো লং সে আতিউন কি লং দুন চেং লা হ্যালো
3: নালি পং সি কে ভোট বম লমা লাপেন মহাজং সামে নালি থান বা চিনি ল নালি কে লা কে বাই এফ মাতে কার্বি রিসো নিম সো রঙা জে লং সি কে বুদুন পো আসে লাদাখ পেনা কা প্রেক সি তামে নালি কি বুদুন লা পছন্দ মা কে
4: নেলি কে লা বাং সিঙ্গার তুম লুনসে পো লুনসে পে তুম নাং কেহাং পনালিং লাপু তাদুন লাপেন কে নসন থাক থাহালা স্টুডিও তাহ পিনে তাহ লা মানে তুম লুন থাপ লোবলতে লাহাই লং নাহাং প লাহাই লং তাবু দাম প লাসন জ লাসন সে নন পুসি তামে লা স্টুডিও লং তামে নাহাং লো তাংতে দাম প বু দাম প লাসন ল লাপেন লাহাই আসামি সাতুম পুসি তামে পানি সিহে জং সে তামে লা কুনানে বিষ্ণু রাভা হল তুম ক্লাব লং এতালন লা তাপানে সিহের লাং লাহাই আলং আন্তা দুন পেন লা পিনে বিহু প্রোগ্রাম পিনে জাসমেত অসমিয়া তুমকে লা বিহু হচ্ছে আ বেশি মাতে লাসি লা হাই হচ্ছে তামে নাহাং প দুন প চিকলুই জনলং নাং নাং দুন লং লাতুম লং তা লা অসমিয়া প তুম লং তা আকলা হিন্দি আলং পলাম বাংকে মানিয়া বাং ফুজং সে হিন্দি আলুঞ্জির কিলুন বাং দু পলতে লা মানে কার্বি পুপেল অসমিয়া পুপেল মা বাং হিন্দি আতুম পুপেল লা কিলুন বাং দু লুন লংকে পংসিতা দু পুলো তাংতে লাসো হুটলতে হুদ নাং পো লাসন জাজ
3: তাংতে একে হাই নাংলি আকা প্রেক আখাই তুম লং সামে পংসি কে হুদ দুন বম লতে মা লাসি নাংলি ফান নাংকা চহাং পঞ্জি প্লন্তে কোসন সি বিয়ার্টা নাংকে আন নাং পো
4: লা ফুন পেন ল ফুন পেন বাং পিনে নাং চিনি খাখে তুম পুস্তামে চার্জু চার্জু পহলা কি চিনি আ ফুন নম্বর কে দোলং বাং হাং পো অঙ্কে লা পেন নাং কুরি পো আন্তকে নেতা দেঙ্গন পো লাসন সি চিলং বম ল লা ফুন পেন আর জয়নি জয় খেতে মানো মালম বাংকে
3: কালাং
4: কাছে হাং তা
3: আখে আই পুথা নাংলি ফান আর্জু পন্থুলাং নাংলি হা পংসি কি বুত চেং পেন নন পু আন কো আন বাক আলুন জির আলং বুদুন ল খে আই নাংলি
4: দু থু পিক মানিলি চিলা খা খে দেলি মহ পে নাং আন দুকে দুলো জাসে মেট পেট লা এ স্টুডিও লং রেকর্ডিং কে অং নাই আবাংকে লা নন লক্ষ্মীমন তোমার লুন লং অং নাই লাসো পেন কাপড়ে কাপড়ে কা লুন আলং তা দল হে আমার সে নিলি পু চেলা খা খেদে মাত ইনিং বাংকে আবে দেল সেটা পেনাং আন আলুন জির আলং বাংয়ে দল লাপেন লাসো পেন আন পার্স তামে আলুন সে পু সার্থে রং পি তাহ আলুন সে পু পানসিং তাহ লাহাই তুমলং কা জক ইংটি পি তাহ মানে যে লাসন থাক থাকছিল নাং কারণে পোনা লিং হে লাসন সে দুন বম দুন বম দুন বম ওয়াং বম

0: জুমেপিক আনো খাই নাংলি কিবোর্ড পন আলুঞ্জের তাংতে খাই নাংলি পংসি বাং কিবোর্ড পনতে মা লাসি লাবাংস লুন আলাম থে বাং কে কুপি প
1: লাবাং কে বং উয়ালুন হালা বাং হাকু হুলে চেপা চা ই ই হে রে সুমার কোরিয়াং চেপা চা ই ই লাবাংস আলুঞ্জেরা তিউন লো লাবাং কে
0: তাতে কোসন ল আখাই নাংলি লাবাংস আলু নালাম থে পেন নাংলি পংসি কিবোর্ড কোসন ল নাংলি কাপাচে তন্দুন কে
1: ইসি লাবাংস কে লাপুমত চিনি নে পিন পেন পোবাং কে আলু রাব দামুন এ
0: কালা
1: লাবাংস নু থেরক দো মতি হা কাম আকাম থেরক দো ল লা থেরক আং বংসি লা নন ইলি তুমসন কি থেক থে তুমবাং কে আসি দা থেরক ওয়েট পো লাসি লা কি থেক নাংজি প্লুতে লা ই কাম ল আসে কি থম পাদু থেক নাংজি ই কাম ল আসে কি থম কে পাদু নাংজি বাং কে লা সন ল সারে ঘামা পুদু লাসপত উন নাং পো থেক নাং পো সাপোজ লাপু দীপ থিপ লোতে লা ফুল নুট ল লা ইংপু হয় লোতে হাফ নুট ল বা কোয়াটার নুট ল লাসন হে আঙ্কে ফুল নুট লাপু উঠাই এক লাসন হে লাপেন হা লাবাং সু কি বুট আতমন তা আজুর কি পি লাপেন আজুর সু লাসন দু লান মাতি কে লাসু সে নাংলি উন এ
0: তাংতে কেহাই নাংলি আলাম থে পেন বাঙ্গে থান বাচিনি লতে মা লাসি লা কিবুট পেন সেতামে কোসন সে লা কাপাচে প্রেক মা কে থম কাপাচে প্রেক আলং সেতামে নাংলি পারজু পঞ্জি মা খে
1: পারজু নাং লাই সিল লাই সিল তাই ইসুয়ার আনুত লং লাহে লা হাপ নুত ল তে লাসন ল
0: তাংতে কেহাই লাসন থম বাঙ্কে নাংলি পারজু লতে মা ইজের আলুন জের আলাম থে লং লাসন থম সে দামে ভুট পন এট নাং জিমা খাই মাতে
1: লাপু গালি হালা আলু না তিউ না লিং লাকে আলং পেন বাংকে হাপ নুট কি পনাই লং তা দু আলং পেন বাংকে হাপ নুট পনাং নে লা কি সুং নাই লু লা হাপ নুট কি পন পনা আলু না মুখা বাংকে লাবাং সুং পে
0: তে নাং লি লা কোসন সে গাচিনি প কে লা হাপ নুট ফুল নুট পু বাংকে নাং লি কোসন সে গাপাং থেক দুন দুন লা
1: কে পাং থেক দুন কে হালা আলু না তে অত লা আতে অত বাং কি লু না লুপ লু তাং তে নি লি বাং চিনি দেত ল
0: নাংলি কিভুত সেতামে থেক পিকলা পছন্দ সে নীলিতা থেক লং ল কে হাই পেন নাংলি কিভুত পন আজের সেতামে আর্জুমে পিক আনল লাসি আহুত পেন লুন রোড কং পেন আলুন কার্জুদুন লং পেন নাংলি বুদুন ফিট লা পছন্দ কি উন আজা কং তা দমা কে হাই নাংলি
1: পেনাং আবাং কে দু সাপোজ ইসলাম নন লাদাক লা রেডিও লং লাদাক তা নিট তুম ওয়াং ও মাতি হ মানে আলু না কিমি আলু না কিমি বা স্টুডিও লং বলতে লাপ বাঙ্গে হালা লুন বাঙ্গে না অন্দন ফ্ল্যাপ মাতে
0: কালাং
1: লাগে কপি মা মিউজি কিবি দুন জি কে পাচিং লিট জি কে লা নিলে হেন পেন লো লাসন সে পিদুন থেক থে দাত পুস্তামে লাপু

0: আর্জুমে পিক আনলা কে হাই পুথা কি গুত পনা লঞ্জের সামে তাং তে কে হাই
1: লাবাংসো
0: লবাংসো আলুন লাম থে নালি থান পা ক্লার পঞ্জিমা
1: আলুন যে আসিক না ইয়া মা লাসন নেতা যে লাপান থেক থে
0: কালা
1: আতে অর্ডার বাংসি থেক চট
0: হুম
1: আলুন বাঙ্গলুন কে লাপ হ্যালো
0: নাংলি বাংকে লাপংসি সিকি
1: আতিউন
0: গুন্দু
1: বাংসি
0: নামাসি হলা আলুন লাম থে বাংকে আন চিনি
1: এনে
0: দুন পামে মে বনসামে নাংলি বাংকে আলুন লাম থে কাজু লং পেন লাপংসি বাংকে বুদুন ফিট থেক আপু আনা জাকং দু নাংলি লং সে চোর পার লখাই পথা নাংলি পারজু পন্থু থেকে পর তাতে খাই নানা বাংকে নাংলি কার্বি আলুঞ্জের কিবোর্ডস দামে পারজু পন লং টাং লো লাপেন আদুন থু আসামিস আলুঞ্জের সিতামে নাংলি কিবোর্ড পন পারজু লং টাং লো লাপেন মহাজং নাংলি কে থান দো হিন্দি আলুঞ্জের লংসামে নাংলি কিবোর্ড দুন দো পো ফুল বাংসো নাংলি কিবোর্ড দুন আলুঞ্জের হালা সিতামে নাংলি বুট পঞ্জি মা খাই
1: তো বুট নাং সামে হু লা ওয়েক পুপ সিতামে নে লেকো পিয়ালুন তং হালা সত্যি বলো নে নে লিনিং আবে সামে নে হিন্দি আলুন জিরা তে অত সিবুট পো

0: Ini iju long program pulo te paruk rep hobak surihini bak lason ang pipi.
1: Oh.
0: Ba la ili tum karbiat tum along pusita lason lo. Mani abang pu singgar pinung wenani nahang pon lo te dak di pumat pulo te latum pan bang ke suri si sita kroy dek lason le. Aku ha ke hilu ciat ansi dunai pulo te labang ke surihini bak lason lo.
1: To kai ili tum penang ana bang ke nang lipong si gibut alam mo bang ke chathana mong lo lasi masap su hala nang li gibut ve ka pong si alam mo sa me nang li than ponji ma ili tum pong si ke thek dam long penang ana jat do pong si sita mi ason do lasi nang li ke la isi ve da pong si pen tong ki vut la puma ma te ka pre ka pre ka pong si sita me vut don lo kai
0: mane pong si pu a hormu bang ke la son non son lun pinin ne program long pinin ne ki vut abang ke apong si la son hello sitame la isi pu arjon putado pu arjon ki puto pong sitado hala bang ke pu ne sumar pinin ne ke charli he la son a pancho sitame la pu bang ke la non son lun putame isi vera pong si pange chokche do pik nai begi situp nai non nang lile nang lise akapre ni lile ase ka pre la sona thaklo hala lunse pilunse potun ta nu tin ase isivak kali ama se hala tuma ase kumane bangke a silun po mane bangke b silun po mane ke c d la sonjo la sila so pong se bangke dolap nang po non hala ke d silun po te d pong se anang po d pen se vo du nang po an mate ke chimelai le lo la sonjo
1: মিশন লক নালি পুথ থান বাকলার পন্থ পো নাং লি থান পন ল নন হে জং পং সি সি তামে এ বি সি লা পু সন কে জং পন দো পু লা সি কোসন ল নাং লি কাপাং থেক পনে লা এ বি সি পু বাং কে
0: লা সো বাং কে লা এ বি সি পু বাং কে লা নেলি তুম লা মিউজিক তুম আন কে এ লং ওয়াসি দো পেট পু মতে
1: ও
0: দো পেট পু আবাং পান বাং কে হালা কি লুন জি আবাং ফো মাসি নন নি কে লুন জি কে এ দে পুনা চি থান দে জি মতে লা চিনি নেপেন আবাং ফু আবাং কে আমি থাং আলুন কিলুন জি ফান্তা চি চিনি নেপ লু থাং তে লা নেলে তুম বাং সি নেপ দুন পো ইংওয়াই দুন পো আকে এ লে পুরিতা এ বি লে পুরিতা বি লা সন সে নেলে তুম সে নেপ মন পো লা ফান থান তো পো নন লা নাং সে বাং কে নাং কে লুন কে ডি দে পুতা লা নেলে তুম সে থান অন পো লা পসন জি সাপোজ জি এপং সে জি ইয়াং বং সে তামে আকে থে ভারি তা দু
1: Oh.
0: Asu asapu tadu asu le la ke bibo la putaka lilo manela isia apong sia long isia iskela long asu ke theta du nangji mane abang ke ase pu ekdom siningjir ason se aning ke hangtum tadu mane abang ke la pu hala aluna tiuna li he ekdom nang ludun pu ekdom padam thun nangji la puta do mate
1: kalang
0: la se ake the ake bi hinni nang kok lo la isia iskela long
1: tangte ke ilitum পেনা আনকে নাংলি পংসি কিভুত আলামো বাংকে চিথান পনলং ল লাসি লাবাংস পংসি নাংকে প্লা লামো মাসাপ সু পাথি হেক পেনা লিকা চিনি আনথান পাচিনি পঞ্জি মা খে
0: তো পাচিনি নাং নিলিতা মিথাং কে থেক লাপুই কালি হে সিতা মে বাং কিসার সারটুম নাং থান লং কারজুদুন লং গ লাপু হেলো হ হাকু আহুত বাং কো হুত প্লুতাং তে লাসন জির দাত পিনে নে কে দাম দু উ উ মতে আজির কে দাম লাসন ক্লেং দুন ক্লেং সারপু লাসতুম ইংলং দুপ আমাসি হু ইংলং অলং লাসন কিফু লাসন চিংক্রেট জু তিতি থাং লা ক্লেং দুন ক্লেং সারপু তুমান তার জুন লং পহে লাসো চিংক্রেট জু লুতং তে লাপু তুমন কে ওয়াং ওয়াং হে লাসো আর কি হে লা কার জু মে পো একদম সারু মাইনো কাদো বেতা ওয়াং তয় তিতি থাং আমাসি লা বাংস ক্লেং সারপু বাং কে লা বাংস আ চেক মাতে লা বাংস কে ফু পেন্সি লাসো আ হরমু সোলাম ল সোলাম পেন্সি বুটসি লাসি লাসো পট পু থেক সার লু প্লু তাং তে কে পাবাং তয় জি আন্তাম মে সেটা মে নিলি বাংলা পুকে থেক থে হ্যাঁ সেটা মে নিলি কার জুদু লং আতে নাগে প্লাং কে লাহেলো তাহ হাবিয়ে পেন লাসি লাকে ইলি তুম কার বিয়া তুম নন বাং সুনাং থেক মুনা ওয়ান বাং তাকে নাগে প্লাং চেং তুম কার বিয়া আলং পেন পংসি পো হরমু বাংকে হালা কাপড়ে কাপড়ে গায়ে থিপকে থে হরমু বাংকে লাকে বাং লং বানসি নাং প্লাং তাহাই লহে তামে লা বাংকে ইলি তুম কার বি লং বানসি কি প্লাং চেং বি নং তাহ
1: তাতে খাই তমু আজিয়ার সামিনালি থান পাকলার পন্ল ইলি তুম কার বি লং বানসি পংসি বাংকে নাকে প্লাং চেং পু লাসে লাবাং সো পংসি কাছে লামি ফান বাংকে কলসো চেক কি এন পংসি কে মিন নাই পকে
0: লাবাংকে নন জাসেম বাংকে দাই ইলি তুম লং বাংকে নিলিকে ইং হিন সিকে সোলাম লাম লে মা
1: ও
0: লাহাই বাংকে আর তুং বন হ নন বাংকে নিলিতা সোলাম লে দেল তে মতি তমে লাহাই চেক বাংকে এলে তোমা লম কে আবিতা বে বন আমাসে নিলি বাংকে ইংহিন সে সোলাম লাম আছে ইংহিন পুসে পুদাম রং ল লাম বাংকে নন এলে তুমি ডাকে সোলাম লো তে ইংহিন লাসে কি কি বুট মে কি বুট নো তাহালা আচে গেলাম তা দু লাসে লাহাই নন বাংকে

0: artung bang si vut thume ho hala tireng puta do in ar cha cha la ha pong si anta nililong do he la hala hai bang la anju me me vut plot play da
1: la pong si selam je ban ke ajara check le en pon sita me
0: ajara check sita me ke me te me la son apong ta ding le nang po la pen arthat ta arthat u ida nang po
1: te la pong si ka selam je ban ke ko anak ke ding nang po ke
0: la ke ko anak ke ding lo ne ne ta la bang chi ne da the ha তুমি সবকে দিংল নাই পিনে ইংরুপ সিবাকে দোনাই হ্যাঁ আখি ঠিকই ঠিকা দোল হ্যাঁ নন বাকে পিনে সি দোতাং উলো মতে আলা আইসকাল সি দোতাং উলোকে ইংরুপ ইসিয়ানকে দোনাই আরো সেটা কাসলাম এজি ফানকে
1: নাংলি থান পাচ্ছি নি পনল পংসি কাসলাম ইংরুপ ইসি আনকে দোনাংজি পো আসে পংসি বু থেকে তুমি চিনি রেটটা থেক পংসি অলং বাংকে ক আনল কি এড নাংজি আকে হাই লাবেন বাংস কি এড অলং আংকক তিন সিতামে আমেন কাপড়ে কাপড়ে কে জং পন অবসন্ত দম
0: আংকক কে কাদো ওয়েপেন এলে তুম থেরক্সি এর নাঙি
1: ও
0: লাপেন জংসি আলা ভারী ভারী তুম পলতে নেরকাপ আন এট নাঙ্গি লা নেরকাপ আন কে এট নাঙ্কক বাংকে লাপু আর লিং সি সি লাপু আর রেপ না সে এট দঞ্জি হালা বাংকে ইসি আর টিউনিং ফান লাপকে দিং ল্যান লো মতে তে টিউনিং পুচি মিলাই লে দেট পোলা সহরমু লাসে আলা কেথে ভারী ভারী আকে দিং তুম বাংকে আন কে নন এলি তুম তাত লাং লো তে থাকলো হালা বাং নেরকাপ দই সি নন লা নন নিলি অ্যালবম তা আধেক কে নেরকাপ তা দো সামে জাসমেত পেরো বাং এলি তুম কে এন নাঙি কে নাং সর বাং কেউস বাংকে লা হেলো লা থেরক্সি হেলো La si la theroxi ang pong penabangke asitin da amen dulo he amen ke pudan pulote la saregama lo la helo amen la
1: tangte la troxi angko ke edke ko an an ka baching hai ke etsi ke me pok hai
0: la e adhensi la ta asitin da akaprek do abang pen agency la sonje la si asitin male isuat kali
1: তংতে কে হাই পেন আন কে লিতুম চথান পনলং লসি বুথত নালি নিং গচিং সাম নাই মতে কাচার জুমিসেন পেন আলঞ্জের আলামতে পারজুজি মা কে
0: তো পারজুনা

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে চাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পু বিরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এন্তে কোসন লপাচিনি প কোদাক লকা হুমরি দাম নাংজিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বা প্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডু নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: লাকে আকাশবাণী দিফু

আদন্তু এনুত পেট আছে এজামেক আং ডেঙালং কিজুত সিয়ালুন আর্জুক সেনাং কিলু নাবাং গুনিরাম রংহাং আলু নালাম থে ওসো কারা দিদি